আকাশবাণী কৈলা শহর, আজ শনিবার 14ই ভাদ্র 1948 শকাব্দ, 18ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 5ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:59। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

0: আকাশবাণী কৈলাসহর। অমৃতবাণী অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: কেবল লাভের কথাটাই শোনাতে ইচ্ছে হয়, হিসাবের কথাটা পারতে মন চায় না। কেবল রসের কথাটা নিয়েই নাড়াচাড়া করি। যে পাত্রের মধ্যে সেই রস থাকে সেটাকে বড় কঠিন বলে মনে হয়। নিচের তলায় সত্য বসে রয়েছেন, তাকে একেবারে বাদ দিয়ে সেই আনন্দলোকে যাবার জো নেই। সত্য হচ্ছেন নিয়মস্বরূপ, তাকে মানতে হলেই তার সমস্ত বাঁধন মানতেই হয়। যা কিছু সত্য অর্থাৎ যা কিছু আছে এবং থাকে তা কোনো মতেই বন্ধনহীন হতে পারে না, নিয়মে আছে বলেই আছে। কোনো নিয়ম নেই, বন্ধন নেই, সে তো স্বপ্ন, সে তো খেয়াল। সে তো স্বপ্নের চেয়েও মিথ্যা, খেয়ালের চেয়েও শূন্য। যিনি পূর্ণ সত্যস্বরূপ তিনি অন্যের নিয়মে বদ্ধ হন না, তার নিজের নিয়ম নিজেরই মধ্যে। তা যদি না থাকে, তিনি আপনাকে যদি আপনি বেঁধে না থাকেন, তবে তার থেকে কিছুই হতে পারে না, কিছুই রক্ষা পেতে পারে না। তবে উন্মত্ততার তাণ্ডব নৃত্যে কোনো কিছুর কিছুই ঠিকানা থাকত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যের রূপই হচ্ছে নিয়ম, একেবারে অব্যর্থ নিয়ম। তার কোনো প্রান্তেও লেশমাত্র ব্যত্যয় নেই। এই জন্যেই এই সত্যের বন্ধনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিধৃত হয়ে আছে। এই জন্যই সত্যের সঙ্গে আমাদের বুদ্ধির যোগ আছে এবং তার প্রতি আমাদের সম্পূর্ণ নির্ভর আছে। গাছের যেমন গোড়াতেই দরকার শিকড় দিয়ে ভূমিকে আঁকড়ে ধরা, আমাদেরও তেমনি গোড়ার প্রয়োজন হচ্ছে স্থূল সূক্ষ্ম অসংখ্য শিকড় দিয়ে সত্যের উপরে প্রতিষ্ঠা লাভ করা। আমরা ইচ্ছা করি আর না করি, এ সাধনা আমাদের করতেই হয়। শিশু বলে আমি পা ফেলে চলবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত বহু সাধনায় সে চলার নিয়মটিকে পালন করে ভারাকর্ষণের সঙ্গে আপোষ করতে না পারে, ততক্ষণ তার আর উপায় নেই, শুধু বললেই হবে না আমি চলবো। তার নিয়মকে শিশু যখনই গ্রহণ করে, এ নিয়ম আর তখন তাকে পীড়া দেয় না। শুধু যে পীড়া দেয় না তা নয়, তাকে আনন্দ দেয়। সত্য নিয়মের বন্ধনকে স্বীকার করবা মাত্রই শিশু নিজের গতিশক্তিকে লাভ করে আল্লাহ দিত হয়। এমনি করে ক্রমে ক্রমে যখন সে জলের সত্য, মাটির সত্য, আগুনের সত্যকে সম্পূর্ণ মানতে শেখে, তখন যে কেবল তার কতকগুলি অসুবিধা দূর হয় তা নয়, জল মাটি আগুন সম্বন্ধে তার শক্তি সফল হয়ে ওঠে, তাকে আনন্দ দেয়। শুধু বিশ্ব প্রকৃতির সঙ্গে নয়, সমাজের সঙ্গেও শিশুকে সত্য সম্বন্ধে যুক্ত হয়ে ওঠবার জন্যে বিস্তর সাধনা করতে হয়, তাকে বিস্তর নিয়ম স্বীকার করতে হয়। সেই যে পরম রস, প্রেমরস, তার মহাজন যদি হতে চাই, হিসাবের খাতাকে নিরস বলে একটু ফাঁকি দিলেও চলবে না। যিনি অমৃতের ভাণ্ডারী, তার কাছে বেহিসাব

0: দেখবি আবদার একেবারেই খাটবে না। মৈত্রী যেদিন অমৃতের জন্যে কেঁদে উঠেছিলেন, তিনি সর্বপ্রথমেই বলেছিলেন, আমার জীবনকে, আমার চিত্তকে সমস্ত উচ্ছৃঙ্খল অসত্য হতে সত্যে বেঁধে ফেলো। অমৃতের কথা তারপরে, প্রতিদিন সেই প্রার্থনাই করতে হবে, বলতে হবে, অসতো মা সদ্গময়ো, বন্ধনহীন অসংযত অসত্যের মধ্যে আমাদের মন হাজার টুকরো করে ছড়িয়ে ফেলতে দিও না, তাকে অটুট সত্যের সূত্রে সম্পূর্ণ করে বেঁধে ফেলো। তারপরে সে হার তোমার গলায় যদি পরাতে চাই, তবে আমাকে লজ্জা পেতে হবে না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গান, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আপনারা এখন শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:10। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। সকাল 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে সকাল 8:30। 8:40 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। সকাল 9টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মনের মতো গান 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান পরিবেশিত হবে দুপুর 1:05। 1:30 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত

বাংলা সংবাদ। শ্যামা সঙ্গীত শুনবেন দুপুর 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন দুপুর 2:15। 2:30 রয়েছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বিকেল 3:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:30 থেকে শুনবেন এশিয়া কাপ টি-20 মহিলা ক্রিকেটের ধারা বিবরণী। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 চিরনতন অনুষ্ঠানে শুনবেন জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানগুলি শুনবেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7টা। সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রভাত অনুষ্ঠানে। প্রথমেই জানাচ্ছি ইতিহাসের পাতায় আজকের দিনের কথা। আজ ভারতে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। ভারতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও বিশিষ্ট দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মবার্ষিকীর স্মরণে 1962 সাল থেকে এই দিনটি পালন করা হয়। আজ আন্তর্জাতিক দাতব্য দিবস। ১৭৭৪ সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় প্রথম মহাদেশীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় আজকের দিনে। ১৯৭২ সালে মিউনিক অলিম্পিক গেমসের সময় ঘটে যাওয়া মর্মান্তিক মিউনিক গণহত্যা সংগঠিত হয় আজকের দিনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 157টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয় আজকের দিনে 1910 সালে। 1905 সালে আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের মধ্যস্থতায় স্পোর্টস মাউথ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রাশিয়া ও জাপানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটে। ১৯১৪ সালে

1997 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার টেরেসা 87 বছর বয়সে কলকাতা

সংবাদ শিরোনাম। প্রথমে আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম। নেপালে মৃত্যু প্লাবন, অবিশ্বাস্য উদ্ধার। নেপালের সুড়ঙ্গ থেকে 9 দিন পর বার করা হল জীবিত 2 শ্রমিককে, আরও মানুষ বেঁচে রয়েছেন বলে আশা। হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ, 500 জন ইঞ্জিনিয়ার নেপালে সুড়ঙ্গে সুড়ঙ্গে জীবিত মানুষের খোঁজে এখন গুরুত্বপূর্ণ মাধ্যম। আরও 3 জন ভারতীয় উদ্ধার নেপালে, আটকে ছিলেন ত্রিশুলি বাজার এলাকায়। এ পর্যন্ত 169 জন, জানালো জয়শঙ্করের মন্ত্রক। ফারাক্কার ধসে উত্তরবঙ্গে রেল যোগাযোগ মূলত বিচ্ছিন্ন, শনিতেও বহু ট্রেন বাতিল। রেল জানালো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হইচই শুরু হতেই উত্তরপ্রদেশে পালান ককরোচ সমর্থককে মারধর করা সেই স্বতন্ত্র, সেখান থেকে আটক করল দিল্লি পুলিশ। ইরানি ক্ষেপণাস্ত্রে কমিউনিস্ট কোরিয়ার ডিএনএ কিম মুস্তাবা যুগলবন্দিতে ঘুম ছুটছে সুপার পাওয়ার আমেরিকার। ডাকটিকিটে পরিচিত হাসি, মঞ্চে সহশিল্পীরা উত্তম কুমারের জন্মশতবর্ষে স্মৃতিতে ডুব রঞ্জিত মিঠুনদের। আরশোলাদের দলে ভাঙনের সুর, দীপকের বিরুদ্ধে অভিযোগ তুলে সিজিপি ডি গড়লেন মনীষ ব্রহ্মভট্ট। কিছু না শুনে একতরফা খোলা হয়েছে বিলবোর্ড। ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাইকোর্ট হস্তক্ষেপ না করায় সুপ্রিম কোর্টে তৃণমূল। বৈভবকে শচীন তৈরি করতে চায় বোর্ড, শুরু বিশেষ ভাবনা। দলীপে সহ অধিনায়ককে নাও পেতে পারে পূর্বাঞ্চল।

বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। যন্তরমন্তরে চিহ্নিত দুষ্কৃতীরা আগেই জেলে, সুপ্রিম কোর্টকে দেওয়া দিল্লি পুলিশের তথ্যে তুমুল বিতর্ক। পড়ুয়া নয় দুষ্কৃতী, যন্তরমন্তর এবং সংসদ অভিযানে দল ভারী করেছিল খুন ধর্ষণে অভিযুক্ত দুষ্কৃতীরাই, এই দাবি ছিল দিল্লি পুলিশের। উত্তরবঙ্গে রেল যোগাযোগ বিপর্যস্ত, 5,000 টাকা পর্যন্ত বাস ভাড়া।

পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বছরভর নানা কর্মসূচি। এবারে ত্রিপুরা খবর পত্রিকার সংবাদ শিরোনাম। ত্রিদলীয় জোট দাবি কাটছাট, চাপে পড়ে পিছু হটল মথা। ভিসি নির্বাচনে আতাত আসন সমঝোতা নিয়ে অমিতের দরবারে মানিক ও প্রদ্যুৎ। শুধু আশ্বাস আর আশ্বাস, নেই সমাধান, চরম হুঁশিয়ারি। চলাচলে অনুপযোগী কাঁচা রাস্তা, নির্বাচনের আগে নির্মাণ সংস্কার না হলে ভোট বয়কট। লাল ঝান্ডার মিছিল সাতচাঁদ ব্লকে নমিনেশন বামেদের। শাসক দল যখন আতাত আসন সমঝোতা নিয়ে ব্যস্ত, তখনই নীরবে দাখিল মনোনয়ন। কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে বামেদের নমিনেশন। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন দাখিল। চোর ছিনতাইবাজদের দৌলতে উবে গেছে নাওয়া খাওয়া। ব্লকে হাত সাফাই করার অভিযোগে বিছানার নিচে লুকিয়ে থাকা অভিযুক্ত যুবককে আটক।

ডিভিসির জলে প্লাবিত হাওড়া হুগলির বিস্তীর্ণ অংশ, বিপর্যস্ত স্বাভাবিক জীবন। সোনামুখীতে বন্যা কবলিত এলাকায় নিজে নৌকা চালিয়ে পরিদর্শনে মন্ত্রী। দু নৌকায় পা দিয়ে চলতে পারে না দিল্লি পুলিশ, তোপ কংগ্রেসের। মহানায়কের জন্ম শতবর্ষে উত্তম কুমারকে ঘিরে

ত্রিপুরা থেকে প্রকাশিত সান্ধ্যকালীন পত্রিকা প্রত্যাশা ত্রিপুরার সংবাদ শিরোনাম। প্রদ্যুতের শর্ত মেনেই জোটে যাচ্ছে বিজেপি, শাহী দরবারে আলোচনায় খুশি মুখ্যমন্ত্রী ও মহারাজ। সিধাই নেশার মক্কা, পুলিশ মারছে ছক্কা, বারবার অবরোধে স্তব্ধ জীবন, অবশেষে প্রত্যাহার প্রশ্নের মুখে প্রশাসন, ক্ষমতার দম্ভে ঘুমাচ্ছে রাম, পাড়ায় পাড়ায় বাড়ছে বাম। শ্রোতা বন্ধুরা, শুনলেন বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। সুপ্রভাত, অনুষ্ঠান এখানেই শেষ হল। এখন শুনবেন ভক্তিগীতি ভক্তিসুধা অনুষ্ঠানে, শিল্পী শোভা গুর্তু।

ভক্তিশ্রদ্ধা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মীরার ভজন। শিল্পী ছিলেন শোভা গুপ্ত। আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশ মন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে এ পর্যন্ত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295। যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ আয়োজন করা হচ্ছে নন্দোৎসবের। গত রাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি তাদের শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন। এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষকই পারেন পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের উৎকর্ষের পথে পরিচালিত করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করতে। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশা নির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, রাষ্ট্রপতি তার ভাষণে সে কথা উল্লেখ করেছেন। ছাত্রছাত্রীদের মধ্যে অনুসন্ধিৎসা ও স্বাধীনভাবে নিরপেক্ষ চিন্তা ভাবনার প্রসার ঘটানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও শিক্ষকদের প্রতি আর্জি জানান রাষ্ট্রপতি। জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করে শ্রীমতী মুর্মু আশা প্রকাশ করেন, প্রজন্মের পর প্রজন্ম তারা যেভাবে সমাজকে আলোকপ্রাপ্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন, তা দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে। শ্রীমতী মুর্মু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে

তাকে এক অনন্য সাধারণ শিক্ষক হিসেবেও বর্ণনা করেন। উল্লেখ্য, দেশ ও জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবারের মতো এবারেও সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। এছাড়াও রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকের 21 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে 12 জন, রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে 5 জন এবং পলিটেকনিক থেকে 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত 5 জনের মধ্যে 3 জন সরকারি এবং 2 জন বেসরকারি কলেজের সদস্য। অনুষ্ঠানে প্রত্যেক পুরস্কার প্রাপকের উল্লেখযোগ্য কাজ নিয়ে তৈরি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। নিউ টাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পুরস্কারে সম্মানিত করার পাশাপাশি কয়েকটি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কারেও ভূষিত করবেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই দেশের সবচেয়ে বড় সম্পদ বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত সিং এবং ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষক দিবসের সঙ্গে এবার এই কলেজের শতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা UGCnet.ta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের লগ ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, জুনে এই পরীক্ষায় 3টি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ ওঠার পর NTA ফের এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ব ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভ 2026-এ যোগ দেবেন তিনি। এছাড়া চেন্নাইয়ের গুইন্ডিতে ইন্ডিয়া ভাল্ভ রেজিস্ট্রিরও সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল তিনি গোয়া সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। এছাড়া মাদক সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনেও তাঁর বক্তব্য রাখার কথা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত, ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লির সমস্যা সমাধানের বিভিন্ন দিকও খতিয়ে দেখছে। তিনি গতকাল ওয়ারশতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে অন্তহীন যুদ্ধই যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করে। পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা, মহাকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তির লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগগুলি দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে। দীর্ঘ সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন আধিকারিকদের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই কিভে অবস্থিত নিরাপত্তা পরিষেবার সদর দপ্তর লক্ষ্য করে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। প্রতিবেশী দেশকে লক্ষ্য করে মস্কোর সামরিক অভ্যুত্থানের 5 বছরের পরেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আকাশপথে হামলা অব্যাহত। গতকালের ওই হামলায় 12 জন আহত হয়েছেন বলে জেলেনস্কি জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরপাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশূরি বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন জানান, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ। তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। গত মাসের 26 তারিখ নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সে দেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সব রকমের সহযোগিতা করে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানিয়েছেন।
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly. And we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: এদিকে নেপালে হরপাবানে মৃতের সংখ্যা আরো বেড়ে হয়েছে 1295। সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। এখনো প্রায় 5000 মানুষ নিখোঁজ। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরো সঠিকভাবে তুলে ধরে একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ নন্দোৎসবের আয়োজন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণেই নন্দোৎসব আয়োজিত হয়ে থাকে। এদিকে গত রাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 8টায়। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব ও তান উই কিং উয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। আজ 65তম শিক্ষক দিবস। শিক্ষক দিবসের প্রাককালে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সারা দেশের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়, যিনি একজন মহান লেখক ও দার্শনিক ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে একজন অসাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে সকল শিক্ষক এমন এক আলোকিত প্রজন্ম গড়ে তুলবেন যারা দেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ নয়াদিল্লিতে ত্রিপুরা সহ 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 6টি কেন্দ্রীয় সরকারি সংস্থার 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এই উপলক্ষে সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যস্তরের অনুষ্ঠানটি আয়োজিত হবে। অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দেশের প্রথম ভূসমলয় কক্ষপথ ভিত্তিক ছবি সংগ্রহকারী উপগ্রহ EOS-05-এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় গতকাল তিনি এই সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ ক্ষেত্রের উৎকর্ষ, উদ্ভাবন এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, গতকাল ভোর 2:55 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়। ইসরোর চেয়ারম্যান ভীর নারায়ণন জানিয়েছেন, GSLV-F17 রকেট উৎক্ষেপণের প্রায় 18 মিনিট পর 2367 কেজি ওজনের উপগ্রহটিকে নিখুঁতভাবে পূর্বনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে। নয়াদিল্লিতে 3 দিনব্যাপী ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের আজ দ্বিতীয় দিন। বিচার বিভাগগুলো বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং সুস্থায়ী উন্নয়ন সম্পর্কিত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা

আমেরিকা, ইরান এবং উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের জনজাতিদের স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, বিজেপির উত্তর পূর্বাঞ্চলীয় সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র। আজ সরকারি ছুটির দিনেও এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। আগরতলার গাঙ্গাইল রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এবং রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্সের গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে বিদেশি ভাষা প্রশিক্ষণের সূচনা হল। এই কেন্দ্রে শিক্ষার্থীদের জার্মান, স্প্যানিশ, ফরাসি, জাপানি এবং ইংরেজির মতো বিভিন্ন বিদেশি ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে স্বামী শুভকরানন্দ মহারাজ এই উদ্যোগটিকে ত্রিপুরার যুব সমাজ জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন এবং এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকার ও দক্ষতা উন্নয়ন দপ্তরকে ধন্যবাদ জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রতিবেশী দেশ নেপালে আকস্মিক বন্যায় এ পর্যন্ত 166 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। গতকাল নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 275 জন ভারতীয় নাগরিক এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ভারত ও নেপাল সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। বন্যা বিধ্বস্ত নেপালে ভারতের সহায়তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নেপাল সরকারের প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। ডিজিটাল এরেস্টের নেপথ্যে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তিনটি মামলায় দেশের 20 রাজ্যের 89 স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই গতকাল জানিয়েছে, অভিযানের সময় প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থের গতিপথ অনুসন্ধান, সিন্ডিকেটের নেপথ্যে থাকা সুবিধাভোগী ও পরিচালকদের শনাক্ত করা এবং প্রমাণ নষ্ট হওয়ার আগেই তা বাজেয়াপ্ত করার লক্ষ্যে একযোগে পদক্ষেপ করা হয়েছে। ভারতীয় জীবন বীমা নিগমের 70 পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে গতকাল বিলোনিয়া শহরের বিভিন্ন পথে মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হয়। পরিক্রমায় এলআইসির কর্মচারী ও এজেন্টরা অংশ নেন। চীনের স্যানজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি ডেনমার্কের জুটিকে 21-13, 16-21, 21-18 গেমে হারিয়ে টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে প্রবেশ করেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33°C কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপর্ণাদেব বর্মা তিনি ফিল দকচি বাফ্রংনাই রকনি শাল অ শালনি সুকাং মিয়া রাষ্ট্রবক্র দ্রুপতি মুর্মু হাকতর গনাঙ্গিনী ফ্রংনাই রকন খা কাহামিয়া ফারকা খা কাহামিয়া ফার্মাব রাষ্ট্রবক্র শাখা আগিনি রাষ্ট্রবক্র ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনী আচাইমা শালনরগৈ ফ্রংনাই রকনি শাল পালাই যাগো বখরকচা সৈক্রং তে ওয়ানসক্রং রাষ্ট্রবক্র মুর্মু ডক্টর রাধাকৃষ্ণন খুলুমুংয়াফারৈ বন খরকসা কাহামকুক ফ্রংনাই হিনই খুরজাখা রাষ্ট্রবক্র খাকামানী কক সাকা বেবাক ফ্রংনাই রক বুসকাং আচাই সংনি বিশিং কাহামকুক রংনি সেব্রবৈ হাকতন তৈব বুসকাঙ্গই লংনাব চুবাওয়ানো ফ্রংনাই রকনি শালনরগৈ রাষ্ট্রবক্রক তিনি দিল্লি কতাল ত্রিপুরানো খবৈ কাইনৈ চিসনি হাস্তে কাইসনি কেন্দ্র বাই নাইকলজাক আমচাই তাই কাইদক কেন্দ্র হাপাং মথানি খরক ব্রৈ চি চার রংনকনি ফ্রংনাই রকন বসং ফ্রংনাই সকা দিয়াফারানো ইয়াঙ্গ হাস্তেওব ফ্রংনাই রকনি শালনরগৈ তিনি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হাস্তে বেরেমনি পান্দা সংসার জাগানো পান্দা হাস্তেনি কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন্ন খবৈ মুঙ্গনাং আদংরক মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারতনি নখায়ুং আমজকনাই মথা ইসরো বাই ভারতনি পুইলা জিওসিন ক্রোনাস সাকাও তংততৈ আমজকনাই স্যাটেলাইট ইওএস জিরো ফাইভ কাহামকে নখাও কখর জাকমানি বাকে ইসরো ন খা কাহাম ইয়াফারকা সোশ্যাল মিডিয়াও কক

0: কাইসাবো অ কাহাম অংখারিও ব ভারত নি নখায়ুংনি বাবায় সামং কাহাম কতালতে রবাং রক পাইথাং সুকজাক নি সামপ্লি হিনে সাকা খুরজাইমানু মিয়া আইচুক নি দাম নই তামই সতি বা সি বাবো শ্রী হরিকোটা নি সতীশ ধাওয়ান নখায়ুং কেন্দ্র নি জি এস এল বি এফ সেভেন্টিন রকেট বাই অ স্যাটেলাইট নখায়ুং গ কখর জাকা মিয়ানিসিমি দিল্লি কতাল সালথামনি ব্রিক্স চিফ জাস্টিস ফোরাম কুচুক বেরামনি পান্ডা চেংখা আরও ব্রিক্সনি আদংতে চুবানাই হাকতনি দরবার ফাংবক্রক ভারতনি সুপ্রিম কোর্টনি দরবার ফাংবক্রক তাই দরবার বেদেকনি কুচুক বেরামনি আদংরক মানজাখা ভারতনি সুপ্রিম কোর্টও পান্ডা যুগালি জাগেই তঙ্গু চেংমানি সাল সুপ্রিম কোর্টনি দরবার ফাংবক্রক সূর্যকান্ত রাশিয়া চীন মিশর ইন্দোনেশিয়া কথাজাক আরব আমিরশাহী বেলারুস কাজাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরান দক্ষিণ আফ্রিকাতে উজবেকিস্তাননি দরবার বেদেকনি আদংরকবাই ককলাম সালাইখা নেপাল আচুমসা তৈলম্মা পাটিমুং ইয়াগুলো তাবুক শেখজরা খরক সারা দক চিদক বারক নি লুকুরক্ন রুতুগুই কারিমান খাহাই বুইহা ককচং লাইনকনি বখাকতেই সাজাখা মিয়া দিল্লি কতাল বুইহা ককচং লাইনকনি খুকফাং রণধীর জেশওয়াল সাকা ভারতনি তাবুক ব খরক নৈরা স্নি চিবা লুকুরক মাজাক ভারতে নেপাল হাপাংনি বিশিং মানজুমুং নারকজাগৈ তঙ্গু হুনিব সাকা ব তৈলম্মা পাটিমুঙ্গ দেরাজাক নেপাল নো ভারত নাংমানি বেবাক চুবাচু রিউই তঙ্গু হুনেই ব সাকা মচাং জেশওয়াল ফেক মূ গ্রী ভারত অভিযানী ফিল্ড দক বিশি পুংমানরগী অ তাল ফেক জাকাই মানিন কেবেঙ্গী বসং লুকু সমাই তংমানী সামুং যোগারী জাগানো বাই থাকতে অনলাইন তৈ খরক চি রাকনি কবং লুকু রকন অ সামুং বুতাঙ্গ খপ্তানী নাইমারি রমজাখা কেন্দ্রনি হদা মানকুবই দরবারতে ফানবাং রুমুং কক চংলাইনকনি বখাকতৈ তাংকরা ডক্টর সন্দীপ রেওয়াজি রাথোর দিল্লি কতাল অ সামুং বুতাঙ্গ চারিটি সানানো নাহারৈ কাইনি কুচুক বেরামনি পান্ডা খ্লাইখা তিনি হাপাংনি দোয়ামং তংফানো এডিসি ভিলেজ চংবাড়িনি চংবলাই জমারুই মানানো চংবলাই জমারানি পাইথাক সাল অ তালনি চার সালমারি হাস্তে চংবাড়ি কমিশনের বখাকতৈ অ ককতমানো রোজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তেনি জনজাতি রকনি হামক্রাইন তৈ মিয়া দিল্লি কতাল কেন্দ্রনির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবাই কাহাম অংখারি গনাং ককলাম সালাইখা পান্ডাও মানজাখা তিপ্রা মথাবদলনি সংসানায় প্রদ্যুত কিশোর দেববর্মা বিজেপিনি সালচি সালকা বাবাইনি মানজুনায় ডক্টর সম্বিত পাত্র আগরতলা গঙ্গাইল রোডনি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজ তে রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স মিয়া পান্ডাতৈ চেঙ্গেই রাজাখা হাস্তে হাপাংনি দ্বারা গনাং হামক্রাই নাইখুংনি চুবা চুবাই স্নামৈ টিসাজাক অ কেন্দ্রব বুইহা কতরনি কক স্রংনানো চেঙ্গেই রাজাখা অ কেন্দ্রব স্রংনাই রক জার্মান স্প্যানিশ ফরাসি জাপানি তে ইংলিশ নখবই জুদা জুদা বুইহা কতরনি কক স্রংগৈ মানানো পান্ডা স্বামী শুভকরানন্দ মহারাজ অ যুগালী মুংনক তৈয়ী ত্রিপুরানি শিকলা হদানি বাগৈ বেলাই নাংকুক মাহনি খুরসাখা তৈ হাস্তে হাপাংতে দারা গনাং হামক্রাই নাইখুংনো খা কাহাম ইয়াফারকা চীননি সেনজেন যুগালিজাক চাইনা মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট মিয়ানি থংলাইমাও ভারতনি চলারকনি ডাবলস জুটি সাত্বিক সাইরাস রাঙ্কি রেড্ডি তাই চিরাগ শেট্টি ডেনমার্কনি জুটিন নৈচিসা চিথাম চিদক নৈচিসা নৈচিসা চিচার গেম ম্যাচেনই সেমিফাইনেল কাসাকা তাবুক নবরতিবারনি ককতুমা তিনি দিবর জোড়ানি নবরতিবারনি সেকাংবাড়িয়ানি কক মুঙ্গ সাজাখা নখাও কিজাসেক চুমুই কবলজাক তঙ্গানো ফেরাং কগৈ কিচা নিশিমি বুং খর খরকে ওয়াতৈ ওয়াউই মানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি নৈচিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস তংমানি তিনি সালনি সাকানি তুংমারি তঙ্গানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি দামৈ সতী প্রীচিবাও
1: আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যবহিত পরেই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হলো মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলা শহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মনের মতো গান 12:30। বেলা 1টায় সম্প্রচারিত হবে হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শ্যামা সঙ্গীত, 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 2:15 যন্ত্র সঙ্গীত, হিন্দি ছবির গান 2:30, 3টে হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, 6:30 কিষাণবাণী, 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 অনুষ্ঠান রামধনু লোকগীতি, 8:30। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের চিরনতুন অনুষ্ঠানে শুনবেন পুরনো বিভিন্ন হিন্দি ছবির গান, 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। এশিয়া কাপ টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট 2026 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে, 7:30। রাত 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

যতই আমায় লোভ দেখাস যাব না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস যাব না শহরে, আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে।

অংশুমান রায়ের কণ্ঠে শুনলেন লোকগীতি। এই লোকগীতিগুলো রচনা করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, দীনেন্দ্র চৌধুরী, লক্ষ্মীকান্ত রায়, কমলা রায়, পুলক বন্দ্যোপাধ্যায় এবং গৌরী প্রসন্ন মজুমদার। আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন মনের মতো গান।

তেমনি মনের মতো, তবু কিছু বাছাই করা গান নিয়ে অনুষ্ঠান মনের মতো গান পরিবেশিত হলো আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

0: Senin kokun sürün, kokun bizim gidelim.
1: শ্যামল মিত্রর কণ্ঠে শুনুন পান্না হিরে চুনি ছবির গান।

ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে আজকের শিল্পী শ্যামল মিত্র, শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান। এবারের ছবি নিশি পদ্ম।

ছায়াগীতি অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন বাংলা ছবির গান শ্যামল মিত্রর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ সম্প্রচারিত হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। নতুন দিল্লিতে আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্যপূরণ সম্ভব। 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভিয়েতনামের না ট্রাং শহরে আজ মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। ভূতপূর্ব রাষ্ট্রপতি দার্শনিক ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নতুন দিল্লিতে আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্যপূরণ সম্ভব। জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার ভাষণে রাষ্ট্রপতি বলেন, যে সমাজে শিক্ষকরা সম্মানিত হন, প্রকৃত অর্থে সেই সমাজই এগিয়ে চলেছে।
1: हम सब देशवासी विकसित भारत के निर्माण के लक्ष्यों की ओर आगे बढ़ रहे हैं। विश्व स्तरीय शिक्षा व्यवस्था के बल पर ही विकसित भारत का निर्माण संभव है। हमारे शिक्षक शिक्षा व्यवस्था में प्राणवायु का संचार करते हैं। हमारा ये प्रयास होना चाहिए कि हमारे देश में एक भी विद्यार्थी अच्छी शिक्षा के अवसर से वंचित

0: না হোক।
1: রাষ্ট্রপতি ভবনে আজ পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সমাজ মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরে শিশু সত্তাটি বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশু সত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
2: বাচ্চা শিক্ষা মে ঠিক নেই হোগা লেকিন পরমাত্মা নে হরেক কো কোই কোই তাকত দি হোতি হ্যায় উসকি ট্যালেন্ট পহচাননে কে লিয়ে কোই কোশিশ করতে হ্যায় আপ টিচার লোগ।
1: স্বাস্থ্য ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করে শ্রী মোদী শিশুদের অতিরিক্ত সময় ধরে স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি খেলাধুলো, ঘরের বাইরে কার্যকলাপ এবং সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করার পরামর্শ দেন। এবছর 3টি বিভাগ থেকে মোট 82 জন শিক্ষক শিক্ষাবিদকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে রয়েছেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের 48 জন শিক্ষক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও প্রশিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের 13 জন প্রশিক্ষক। পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ের সময় তাদের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি ভারতের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের নিঃস্বার্থ অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, শিক্ষকরা জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি বিশিষ্ট পণ্ডিত, দার্শনিক ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও জানান, এবছর স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন এই ক্ষেত্রে গুলি থেকে 82 জন অসাধারণ শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এ ভূষিত করা হচ্ছে। তারা উদ্ভাবন, প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা, দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
3: इस बार सम्मानित किए जा रहे हैं 82 शिक्षकों में स्कूल शिक्षण से 48, उच्च शिक्षण से 21 और कौशल विकास एवं उद्यमिता मंत्रालय से 13 शिक्षक शामिल है। लेकिन यह सम्मान केवल उन शिक्षकों के तक सीमित नहीं है, यह देश के 1,03,00,000 से अधिक शिक्षकों का प्रतिनिधित्व करता है जो हर दिन लगभग 25 करोड़ विद्यार्थियों तक शिक्षण पहुंचाता है।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও আজ শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ পদ্মশ্রী ইন্দিরা মিরি বাইদেওকে তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, উত্তর পূর্ব ভারতের শিক্ষার প্রসারে ইন্দিরা মিরি বাইদেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তা বাণিজ্য, অর্থনীতি ও ম্যানেজমেন্টের এক উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মূল অনুষ্ঠানটি হয় নিউ টাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতি শিক্ষককে তাদের অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষা সম্মানে ভূষিত করেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ সারা দেশে নন্দোৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণে নন্দোৎসব উদযাপিত হয়ে থাকে। মহারাষ্ট্র সহ কয়েকটি স্থানে আজ এই উপলক্ষে দহি হান্ডি উৎসবেরও আয়োজন করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কেরালামে ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কাইপাক্কামালামের পানাম্মিকুন্নু এলাকায় গতকাল রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের গাড়িটি ধাক্কা মারে। গাড়িতে থাকা 8 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, দমকল ও উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে গাড়ি থেকে 8 জনের দেহ বার করা হয়। বিহারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনাসহ

0: 14 জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গঙ্গা, গণ্ডক, কোশী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জল ক্রমশ বাড়ছে। জলসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পাটনায় গঙ্গার জল বিপদসীমা 2 মিটার উপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্পর্শকাতর এলাকাগুলির উপর প্রশাসন নজর রেখেছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, পাটনার পাশাপাশি ঔরঙ্গাবাদ, ভাগলপুর, জেহানাবাদ, ভোজপুর, নালন্দা, রোহতাস, লক্ষীসরাই, মুঙ্গের, বেগুসরাই, খাগাড়ি এবং বৈশালী জেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, 8.5 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম বাস্তবায়নের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন। নির্বাচনী আধিকারিকদের সতর্ক করে বলেছেন, ভোটদানের নিয়ম পরিবর্তন করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতের বিচারক ইন্দিরা তালওয়ানি গতকাল এ সংক্রান্ত নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার ডাকযোগে ভোটদানের সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। ভিয়েতনামের নাট্রাং শহরে মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হতে চলেছে। মুকুট জয়ের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন মোট 111 জন প্রতিযোগী। মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী তার উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেবেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন ফেমিনা মিস ওয়ার্ল্ড 2024 বিজয়ী নিকিতা পরওয়াল। এর আগে 2017 সালে মানুষী চিল্লার দেশের হয়ে শেষবার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। যদিও ভারত আগেই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে যাওয়ায় এই ম্যাচ কার্যত নিয়ম রক্ষায় হয়ে দাঁড়িয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভিয়েতনামের না ট্রাং শহরের মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্র থেকে, আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন শ্যামা সংগীত, শিল্পী তাপস বসুনিয়া।

মাউথ অর্গানে শুনলেন লঘুসুর। শিল্পী ছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন হিন্দি ছবির গান।

মেরা গাঁও মেরা দেশ ছবির গান শুনলেন মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই অনুষ্ঠানে আমরা শোনাব মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গাওয়া বিভিন্ন ছবির গান। এবারের ছবি হীরা।

আদালত ছবির গান শুনলেন, শুনছেন হিন্দি ছবির গান, শিল্পী মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকর। এবারের ছবি স্বয়ম্বর।

হিন্দি ছবির গান শুনলেন মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের কণ্ঠে। যেসব ছবির গান শুনলেন, মেরা গাঁও মেরা দেশ ছবির গান, হীরা, নাগিন, আদালত, স্বয়ম্বর এবং সবশেষে ভিগি পলকে।

আকাশবাণী কৈলাস শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রেলি করে শোনানো হল আকাশবাণী কয়লা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কয়লা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:30 থেকে এশিয়া কাপ টি-20 উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠানটি শুনবেন 103.2 মেগাহার্জে আকাশবাণীর কয়লা শহর কেন্দ্র থেকে। এছাড়া অন্যান্য অনুষ্ঠান শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 রকমারি গানের অনুষ্ঠান রামধনু এবং 8:30 লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল, এটি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পেলুর আগে শরৎবাদন শিল্পী আলী আকবর খান, এটি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান শিল্পী সুমনা রায়।

শুনতে পাবেন নিউজন এআইআর অ্যাপে 10:20। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রুলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান শুনবেন 103.2 MHz আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কৈলা শহর। এখন খড়গে হস্তিতে শুনুন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: ঘর গৃহস্থির আসরে আমরা আইসি দাদা। এটা কোন গ্রাম?
1: বিলাসপুর।
0: বিলাসপুর। আচ্ছা, আর দাদার নামটা কি? তা
1: ব্রিজেশ চৌধুরী।
0: আচ্ছা, ও মোটামুটি আপনার ক্ষেত কিছু নিয়েই আসুন। তো আপনার তো ক্ষেত দেখলাম ধান তো প্রায় ফাঁকার বার ধরে লিছে। এটা কি তা আউস ধান নেই?
1: এটা আউস।
0: তো এটা কবে লাগাইছিল? হবে
1: দশটি মাসের লাস্টে লাগাইছে।
0: জ্যৈষ্ঠ মাসের লাস্টে লাগাইছে। তো এখন তো হয়েছে আপনার জ্যৈষ্ঠ মাস লাস্টে হইলে জ্যৈষ্ঠ মাসের বাদ দিন আষাঢ় শ্রাবণ ভাদ্র। তো এর মানে দেখা যাইতেছে আপনার সাইল ধান থেকে একটু আগুয়ান হইতেছে। এটা
1: এটা আগে
0: আগে আগে আগে হয়ে যায়। তো এই এটার মধ্যে কিচা ধান লাগাইছে? তা মানে এটা ব্লক থেকে আনছেন?
1: না না, এটা ঘরের বেশি।
0: ঘরের বেশি। তো এই খাবেরি কিতা আগেও লাগাইতেন? নি
1: আগেও লাগাইতাম।
0: আর মানে ফসল ফলনের ক্ষেত্রে এটা কিরকম?
1: খারাপ হয় না, মোটামুটি ভালো হয়।
0: এবং এটা আপনি কি পদ্ধতিতে লাগাইছেন?
1: আমরা এসআরআই পদ্ধতিতে লাগাই।
0: এসআরআই পদ্ধতিতে লাগাইছেন? কতদিন এসআরআই লাগাইছিল?
1: সেরা তো আমরা হয় মাসে কই এরকম
0: মাসে এসআরআই লাগাইছিল। আচ্ছা, এমনিতে এসআরআই করলে তো দশ বারো দিন পনেরো দিনের এসআরআই লাগা?
1: এটা তো দান ই এসআরআই দান নাই, এমনি লাইনে লাগাইছে।
0: আচ্ছা আচ্ছা, লাইনে লাগা। গুছা হয়ে গেছে দিয়েছেন? দুই তিনটা
1: দিয়া, তিনটা চারটা
0: দিয়েছেন। আচ্ছা, তো এমনি আপনার ক্ষেতেরই কেন জলের কোনো সুবিধা আছে না?
1: জলের সুবিধা আছে, আমাদের এখানে তো মেশিন নষ্ট হন।
0: হ্যাঁ,
1: আমরা এদিকে তো বৃষ্টি কিছু কম হয়, জল বেশি জমে না,
0: ক্ষেত বেশি জমে না,
1: ক্ষেত জমে না, জল বেশি।
0: তো আপনার এলাকাতে কইছেন সেচের কোনো ব্যবস্থা নাই, নষ্ট হয়ে গেছে কইছেন। তো এই ক্ষেতর থেকে আপনারা কি বৃষ্টির উপরে নির্ভরশীল নেই?
1: বর্তমানে তো বৃষ্টির উপরে নির্ভরশীল।
0: তো এমনি আর কোন জায়গাতে দমকল দিয়া মানে পাম্প চালাইয়া জল নেই নেন?
1: এইটা ইয়ে দিয়া প্রাইভেট মেশিন জল যেন দেয় এটা আর কি, তিনশো টাকা ঘন্টা
0: বলছে। ওরকম তখন কিন্তু এই যে দেখা যাইতেছে বড় বড় ফুসকুনি দুইটা আছে, এটার থেকে নেন?
1: ওই যে এটার থেকে নেই।
0: তো এটা থেকে নিতে গেলে আপনার ক্ষেত দূরে হয়তো তো আপনার পাইপ বড় লাগে,
1: পাইপ একটু
0: লম্বা পাইপ লাগাইতে
1: হবে, লম্বা লাগাইলে
0: লম্বা লাগাইতে হবে। তো মোটামুটি এই যে খাবেরির যে লাগাইছেন যে বা হাউসের লাগাইলে যে খাবেরি, এটা কিন্তু আরও আগে লাগাইছিলেন? গতবারও লাগাইছিলেন?
1: লাগাইছিলাম।
0: লাগাইছিলাম। তো এবার কতটুকু জায়গার মধ্যে করছেন?
1: আমি দেড়খানি জায়গা করছি।
0: আর সবটির মধ্যে খাবেরি লাগাইছেন?
1: খাবেরি।
0: আচ্ছা আচ্ছা, তো এমনি কিন্তু ব্লক থেকে পাইছেন জানি ধান? ধানের বৃষ্টি
1: ব্লক তো না, যেটা গুমতি আনছি আর কি।
0: হ্যাঁ,
1: আশ্বিন মাসও কাটিলে আবার ফাঁকির উপদ্রব আছে, এর লাগে লাগাই না আমরা।
0: আচ্ছা আচ্ছা, কারণ এখানে তো তখন একলা পাইবো,
1: তখন বম ফুটাইতে লাগে, ফাঁকি ডাকাইতে লাগে।
0: তখন এমনিও যে ঔষধও তো আপনার এইরকম হয়, ঔষধ তো আর সবে করে নি
1: না, হলেও আমাদের এরিয়াত করে যারা তখন
0: নির্ভর বাস্তু করবা না?

0: এখানে বাস্তব
1: বাস্তব করবা, তখন কিতা কিতা লাগাইবে আছে ইউনিশন?
0: ওই তো লাউ ফরাস এটা লাগাই মই,
1: লাউ ফরাস লাগাবে। তেমনি আপনি আলু টালু করেন নাই?
0: আলু করি নাই,
1: আলু করেন না, লাউ আর ফরাস হই,
0: লাউ আর ফরাস। আর খরচা তো আছে তো?
1: না খরচা তো অবশ্যই আছে, এখন তো যেটাই করেন আপনার
0: খরচা, খরচা যদি করতে লাগে যদি মরি যাই কিতা তো আমি শেষ।
1: তো এখন যে কইছেন আপনি লাউ লাগাই দিবা, তো এটা কিতা সময় নিয়ে এখন লাগাইবা?
0: এটা তো ওইলে হইছে না, ওইলে নাই আর কি, এরকম আর কি। বৃষ্টি যদি কম হয় তো ওইলে হয়ে যাবো।
1: না অনেক সময় দেখা গেছে ওখান দিয়ে পানি লাউ যে লাগাইছে, লাগাইয়া অনেকে লাগাই দিছে পানি,
0: এরা একটু উঁচা জায়গা আছে এরা লাগাই লিছে।
1: কিছু পানি লাউ তো আপনার বার হয়েও গেছে?
0: এটা তো উঁচা জায়গা তো তারা বার করে লিছে। আমরা এদিকে তো দুই একজনে লাগাইছে, হাত দেড়াত বাই লিছে, যেটা জমিটা উঁচা।
1: আমি এক জায়গাতে দেখলাম গিয়ে হেসে মোটামুটি যখন
0: দেখা
1: যাচ্ছে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হইতেছে, ভালো হইতে বৃষ্টি হইতেছে।
0: কোন কোন যেমন টাউনের দিকে বৃষ্টি বেশি দেয়, আমরা এদিকে আবার একটু বৃষ্টি কম।
1: আপনার সাইডে বৃষ্টি
0: মেঘলা থাকে, বৃষ্টির কম, আর এটা ফ্যান ফ্যান ফ্যান ফ্যান করিয়া পড়ে গেল।
1: তো মোটামুটি আপনার এই ধান আপনার উঠাইতে আর কতদিন লাগবো? আর ধান উঠাইতে মোটামুটি এখনো সময় আছে না লাগাইবা?
0: লাগাইবার সময় আছে, কত হয়েছে লাইমলা, কিছু লাইমলা হয়ে যায় আর কি। এমনি ধান হইব যে দুই আটু হইতে আসিলের মধ্যে দেড় আটু হইব, এরকম হইতে পারে,
1: কিছু কমে যাইব ফলন, কিছু
0: ফলন কমে যাইব কিছু। আর এছাড়া যদি লাস্টে বৃষ্টি না থাকে এইটা সমস্যা হইব, আর যদি বৃষ্টি থাকে লাস্টে তো আরবার ভালো ধান হইব,
1: ভালো ধান হইব। তো আমি তো ওখানে অনেক জায়গাতে দেখছি আপনি শাইল ধান লাগাই লিছে, বৃষ্টির লাগে দেখা যাচ্ছে মাটি নিচে মানে ধানের যে লাগাইছে এটাতে জলই নাই,
0: জল নাই। আমরা
1: মাঠ শুকাই গেছে,
0: আমিও তো লাগাইতাম পারছি না একখানি জায়গা। হ্যাঁ এটা লাগাইতাম না, এটা লাউ দিলে,
1: এটাতে লাউ দিলে এইবার। তো ওখানে আর শাইল লাগাইতেও নাই,
0: এটা তো লাগাইতাম না, এখন এটা জল জমে না।
1: আচ্ছা আর এমনি আর
0: কিছু লাগাইবার? মেশিন দিয়ে দিলে দুইবার দেওয়া লাগবো।
1: আচ্ছা এমনি লাগাইবার বাকি রয়েছে নি আপনার শাইল?
0: অল্প লাগাইমু আর
1: হানি হানি জায়গাতে লাগাইবা,
0: তেমনি
1: যে অক্ষণ যে আপনার সময় অনেকে দেখা যায় বাজারও দেখা যাইতেছে আপনার কিছু শাক পাতা উঠে গেছে, মূলা শাক লাই শাক দেখা যায় উঠে গেছে,
0: এটা তো করছে যারা উঠে গেছে। এখন আমরা তো সময়ও হয় না, একজন মানুষ একটা গরু ফালতেও 4 ঘন্টা সময় দেওয়া লাগে।
1: গরু কিটা আপনার আছে নি?
0: গাই আছে একটা,
1: দুধ বিক্রি করতে পারেন নিতে?
0: হ্যাঁ পারি
1: পারি। তো এখন আর আপনার গিয়েও তুলুন না, আগে তো দেখতাম
0: না, গিয়ে এবার তুলছে না।
1: তো এইটা তুলুন না, মানে না সেই রকমের দুধ না,
0: এবার কিছু গ্যাসেরও সমস্যা আছে, 45 দিন একটা গ্যাস পাওয়া যায়।
1: আচ্ছা
0: আর আমরা আমার তো পরিবার এলো গ্যাসের উপরে নিব,
1: লাখড়ি লোক কিনতে লাগবো, এখন তো কিনা ছাড়া তার উপায় নাই
0: না।
1: আচ্ছা তো এমনি তো আপনার কিছু জায়গা তো দেখা যায় খালি পড়ে গেছে আপনার, যে জায়গার মধ্যে আগে কেন আপনার চাষবাস করতা? হ্যাঁ আপনার খারকুলো দেখতাম আসিল,
0: আপনার
1: যে খেত আছে যেটা আউশ আপনার বারই গেছে, এটাতে যদি ওখান যে বৃষ্টি যদি হয় আপনার নষ্ট করবো
0: না? না না নষ্ট করতে না, আমি তো দিনেরও বুঝিয়া ধান খাটম, এখন
1: ওখান দিনেরও বুঝিয়া ধান খাটম,
0: 7 দিন 10 দিন পরে কাটলেও কিছু নাই,
1: কিছু নাই। মানে যদি ওখানে অতিরিক্ত মানে ওখানে বৃষ্টি হয়ে যায়
0: পরে কাটম, ধানটা পরে কাটম, এখন আর কিছু হইতে না,
1: ধান জুড়ে জুড়ে পড়তে না বৃষ্টির বাড়ি,
0: এখন যদি জলেও ডুবাই তবু কিছু হইতে না।
1: আচ্ছা
0: মানে জলটা তো বেশ থাকতো না, আর 2 দিনের ভিতরে নামি যাবো গিয়া, জলে ডুবাইলেও কিছু হইতে না।

0: তখন আপনার সাইড লাগাইতে গিয়ে আপনার জলের দরকার। আপনার মনে হয় আপনার এই জায়গাটা আমার মনে হইতেছে একটু বালুরবাগ বোধহয় আছে,
1: বালুরবাগ আছে,
0: বালুরবাগ আছে। তো আপনার এখানে কোনো আশেপাশে নদী নাই বোধ হয়?
1: নদী আছে তো মনে হয়, নদী এটা দূরে,
0: অনেক দূরে বোধ হয়,
1: ও মন্দিরের সাইডে।
0: আচ্ছা আচ্ছা, ওই যে
1: তিরুপতি
0: মন্দির আছে, তো এটা আপনার এই ক্ষেত থেকে তো অনেক দূরে।
1: মেশিন আমরা সরকারি মেশিন যেটা এটা ওখানে
0: ওইখান থেকে
1: আপনার জলায় ফাইভ লাইনে আর কি।
0: আচ্ছা আচ্ছা, তো এমনি কিন্তু আপনার এই মানে যে ক্ষেতটা এটা মাটি উঠি আপনি এমনি পরীক্ষা করাইছিলেন?
1: না এটা করাইছি না,
0: মানে এখানে আর কি তাকেও করাইছেন? আমি
1: করাইছে মনে হয়, সেও করাইলে করাইতে পারে, তাই ওই রকমও আছে একই মাটি তো।
0: আচ্ছা আচ্ছা, না অনেক সময় তো ব্যাপার হয়েছে মাটির কোনো মানে তারা পরীক্ষা করে দেখলে বোঝা যায় মাটিতে শূন্য শূন্যের বাঘ কমে গেছে কিবা শুনতে লাগবো।
1: আমরা এখানে তো গরুও খায়, গরু এলে দেয়, এটাতে আর কিছু লাগে না।
0: মানে এটা একটা বোধ সরের মতো বোধ হয় না গীতা জায়গাটা?
1: হ্যাঁ সরের মতো, ও আগে সর আছে, লোন তো সর নাই, সরটা আরো দূরে গেছে,
0: আরো দূরে গেছে। আচ্ছা, তো সেই হিসেবে আপনার কইতে আসুন যে

0: মানে তারা পরীক্ষা করে দেখলে বোঝা যায় মাটিতে সুনে সুনের বাঘ কমে গেছে কিবা সুন দেওয়া লাগবো।
1: আমরা এখানে তো গরু খায়, গরু এলে দেয়, এটা তো আর কিছু লাগে না।
0: মানে এটা একটা বোধ সরের মতো বোধ হয় না এটা জায়গাটা?
1: হ্যাঁ সরের মতো। ও আগে সর আছে, লোন তো সর নাই, সরটা আরো দূরে গেছে,
0: আরো দূরে গেছে। আচ্ছা, তো সেই হিসেবে আপনার কইতে আসুন যে আপনার সারও প্রয়োগ করতে লাগে না তেমন?
1: সার অল্প লাগে, অল্প ইউরিয়া লাগে ধান খেতে।
0: তো এখন তো ব্লক থেকে দেখছি আপনার জৈব জৈব সার দেয়, আপনাকে তো এটার সুযোগ পাইছেন না?
1: এটা আনছি না আমি, এটা তো সবজিতে দেওয়া যায় এখন।
0: হ্যাঁ সবজিতে দেওয়া যায়, জৈব সার তারা কিছু ইয়ে করে?
1: হ্যাঁ জৈব সার তো আমরা তো গোবর দিলে এতে আমরা আর এটা লাগে না।
0: যা গোবর আছে তাই আপনার উই যায়?
1: উই যায় কি, আমার তো ক্ষেত অল্প।
0: আর এমনি ওই যে সাইলে ক্ষেতের মধ্যে তো আর কোনো সার দিন না বোধ হয়?
1: না এটা সার লাগে না, এটা দিলে ডিআইপি দেওয়া যায়।
0: আচ্ছা,
1: আর এমনি তো গরু আইসে এলে দাইছে, এটা তো একটা সার আছে,
0: সার আছে। আচ্ছা, তো এমনি তো আপনার বোধ হয় কৃষি যন্ত্রপাতি দিয়ে আসেনি আপনার?
1: না,
0: এই যে চাষবাস যে করুন তো এইটাতে আপনি সামনে কিটা করুন?
1: এটা তো পয়সা দিয়া করাইতে লাগে,
0: মানে ওই যে ট্র্যাক্টর দিলে আপনার ঘন্টা হিসাব,
1: ঘন্টা হিসাব।
0: কারণ এখন তো আর তো আল চাষ তো আর কেউ করে না, হাল তো আর কেউ দেয় না। তো সেই হিসাবে আপনারা ওই ঘন্টা হিসাবে ওই ট্র্যাক্টর, তো এই যে ট্র্যাক্টর দিয়ে যে চাষবাস করলা, এটাতে কিছু ফারাক দেখা যায়নি আপনার হালের লগে?
1: হালের লগে ফারাক বলতে ট্র্যাক্টরে তো রাতারাতি জায়গাটা তৈরি করে লওয়া যায়, আর আগের আল দিয়া যারা বাইতো দুই মাস তিন মাস আগতে আল বাবা ধরতো, মাটিটা শুকাইতো, রই দিয়ে শুকাইতো, এটা একটা সুনের কাজ করে দিত আগে আগের আল চাষে। ওখন আর কি এটা হয় না, সুন দিলে যে উপকারটা হয় ওই উপকারটা আগে হইতো। যেমন দুই মাস আগে একটা জমিনে চাষ দিল, রই দিয়ে শুকাই গেল, পরে বৃষ্টি দিল, দেখা যায় যে সুনের মতো গলি গেছে কি মাটিটা,
0: দেখা যাইতেছে আবার দিতেছে,
1: আবার দিতেছে,
0: মানে কয়েকবারই
1: কয়েকবারও ওইটা উলট পালট রই খাইছে।
0: আর ট্র্যাক্টরে তো এই সুবিধা নাই,
1: ট্র্যাক্টরে তো এখন সপ্তাহ দিনের ভিতরে জায়গা তিন হানি পার হয়ে লওয়া যায়।
0: মানে চাষ, মানে চাষটা আপনার বেশি করতে
1: পারবে, বেশি করতে পারবে, বেশি আর দিন কম লাগে।
0: তো এখন যে আপনার যে আপনার যে সাইল যে খেত যে লাগাই বা, তো এইটার তো আলিটার তো বয়স হয়ে যাব,
1: বয়স হইলে ওইটা গোমতি ধান, তো
0: গোমতি ধান, তো এইটাতে আবার কয় মাস লাগবো গোমতি ধানে?
1: তো আশ্বিন কার্তিক মাসে বাইরে দিব,
0: মানে এখন তো আপনার ভাদ্র, ভাদ্র আশ্বিন কার্তিক মাসে বাইরে,
1: কার্তিক মাসে বাইরে দিব, অগ্রহায়ণ মাসে কাটা পড়ে।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বুঝি আড়াই তিন মাস নাকি? তা
1: হ্যাঁ, আউশ থেকে এক মাস বেশি লাগে,
0: আউশ থেকে এক মাস বেশি লাগে
1: গোমতি,
0: গোমতির বেশি লাগে।
1: হ্যাঁ, আবার অন্যটা তার একটু বেশি লাগে,
0: যে স্বর্ণ মাসে যদি করুন,
1: স্বর্ণ মাসে যদি ওইটা একসাথে ওই হয়ে যায় কি?
0: আচ্ছা,
1: খালি ওই যে আর একটা দান বাড়াই কবিতা বাহাদুর নাকি, তা
0: বাহাদুর, বাহাদুর
1: ওইটার সময় লাগে বেশি, ওইটা আবার ওখন লাগাইলে ওই তেমন একটা ওই তো নাই,
0: ওখান বুঝে স্বর্ণ মাসে লাগাইলে ওইব তো।
1: হ্যাঁ, ওই
0: স্বর্ণ মাসে গুমতি, আর একটা সোয়া বাকি নাকি তো একটা দান লাগায়।
1: হ্যাঁ আছে, এটা তো আরও যারা লাগায় এরা তো ওখনও লাগাইব, নিশ্চয়টা যারা দান লাগাইব ওরা ওখন লাগাইব।
0: তো ওইটা কারণটা কি, আমি লাইম লাগিয়ে যাবো না,
1: লাইম লাগাইলে তো মাটির উর্বরতা বেশি, যে আমরা এখানের যে দানটা দেড় মাসে যতটুকু বড় হইতো আছে, এটা পনেরো দিনে অতটুকু বড় হয়ে যাবো কি,
0: বড় হয়ে যাবো, মানে তারা মানে বলতা খায়,
1: বলতা খায়।
0: আচ্ছা,
1: উর্বরতা বেশি মাটির,
0: মাটির উর্বরতা বেশি। আচ্ছা, তো মোটামুটি আপনি তো এখন তো আপনি আর ওই সাইল খাতেই আপনি বাকি দিচ্ছে যেটা এইটাতেই ইয়ে করবো, এবং এটা তো কিতা মোটামুটি লাইন ধরেই হবে না, এসার টোটাল এসার
1: লাইন ধরে, লাইন ধরেই হবে। হ্যাঁ, লাইন ধরে করলে ওই যে আলো বাতাসটা ঢুকে
0: ঢুকে, আর ওই যে বাসনি করতেও বুঝতে সুবিধা।
1: হ্যাঁ, আর ইয়ে বাসনি লাগে না, ইয়ে এখন তো গাছ জল ইয়োর ওষুধ আছে,
0: আগে মারিলেন,
1: আগে রুয়ার মধ্যে মারি দিন।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আর বিভিন্ন জাতের গাছ হয় না।
0: তেমনি আপনার ওই যে ফুকা মাখড় দমন করার জন্য কি আপনারা কি,
1: এটা বেশি ফুকা মাখড় হইলে ওষুধ স্প্রে করতে লাগে?
0: আচ্ছা,
1: এটা লাগে না এমনিতে বেশি।
0: তো এমনি যে আপনি গতবার যে কইছিল লাউ আপনার করছেন, ওখান তো আবার করবা মিষ্টি কুমড়ার কথা করা, তো ওইটা গতবার কেমন পাইছিলা?
1: পাইছি,
0: কেমন বিক্রি করতে
1: ভালো পাইছি।
0: আচ্ছা, তো ওই গতবারের লাউ কি তখন আসেনি?
1: আছে
0: আপনার কাছে? ওখানে আছে,
1: আছে,
0: এটা কিটা বিচের লাগিয়ে আসো নি না?
1: বিচের লাগি
0: না, এটা খাওয়ার লাগিয়ে আসো,
1: বিচের লাগি,
0: বিচের লাগিয়ে আসো। তো আমরা নু শুনি আপনার বিষ দিয়া গরুর একটা করলে পরে আপনার ফলনটা কম হয়,
1: ওই তো পারে, তবে তো গতবার তো আমি ফলন ভালোই পাইছি।
0: এটাও কিটা করার বিচি আছে?
1: হ্যাঁ, এটা ইয়ের আগের বছর ডিবি ইয়ে করছিলাম, এবার এটা লাগাইতাম পারি, আর নাইলে ডিবি আর বার আনতাম পারি,
0: ডিবি আনতে পারবো। আমার মনে হয় এটা ফাল্টাই ফাল্টাই করবো, এক দুই বছর করা যায়,
1: এক দুই বছর করা।

0: যায় মনে হয়। গতবার তো ভালো কটি দিছে।
1: হ্যাঁ, তো মোটামুটি কিরম বিক্রি করছেন?
0: এটা তো আমরা ঋণ ইয় কেজি হিসাবে বিকে বরপেটার লাউটু, যেটা
1: মানে ওখানে গোটা নাই
0: না, গোটাটা একটা আন্দাজ, গোটাটার বরংস হিসাব করলে দাম বেশি পড়ে।
1: আচ্ছা,
0: যেমন একটা 20 টাকা দিয়ে নিল, এটা পাইকারির তো নেন বেশি করে, এটা 1 কেজির সাইজ দিলে 20 টাকা পড়ে, আর এমনি 10 টাকা কেজি
1: ও
0: পাইকারি।
1: তো আপনারা পাইকারি হিসেবে 10 টাকা করে কেজি বেছেন?
0: কেজি বেছি, অনেক সময় 20 টাকা কেজিও বিকায়।
1: এটা হলো আমরা ওখানে 40-50 টাকা দিয়ে বাজার থেকে,
0: এটা হলো টাইমের উপরে নির্ভর করে। যেমন প্রথম বাড়াইলে 30-35 টাকা কেজিও বিকায়,
1: মানে আপনারা ফাইন।
0: হ্যাঁ, ইয়ার পরে তো 10 টাকা 8 টাকা। তাই
1: অক্ষণ যে আমি তো দেখলাম বাজারে, দেখলাম যদি আপনার মিষ্টি কুমার যদি আস্থা কিনতে চান, তারা ইয়েও করে কেজিতে নিতে লাগবো, এবং তারা 40 টাকা বা 50 টাকা তারা
0: ফাইদা লাউ, যেটা জুমের।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা তো বাইর তো নেই মালা নেই। যখন আমরা এরিয়াত ফসল হয়ে যাবগে তখন ওই দাম কমে যাব।
1: নাই তো কমব, মানে এই এটা এটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে,
0: কেরিংও আছে বেশি। এরপরে
1: এমনি আপনার ওখানে গরু খতরা আছে যে দুধ,
0: গরু আমার একটা
1: দুধ বিক্রি করতে পারিনি,
0: 2.5 লিটার বেচতাম বাড়ি এখন।
1: তো মনে হয় বুঝা যাইতেছে আপনার এই মানে দেশি গরু মানে জাতটা বোধহয় খারাপ নাই,
0: জাত ভালো আছে,
1: মানে 2.5 লিটার আপনি বিক্রি করুন, তেমন মনে হয় নিজের তো খাবার লাগেও তো রাখুন,
0: খাবার লাগে
1: রাখে ঘড়ি, তো মানে 3 লিটার দিলে নাকি? তা
0: প্রথম 3-3.5 লিটার দেয়
1: দেয়,
0: ওখান কমাই লিছে, এখন তো 5 মাসের মতো পড়ে গেছি।
1: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার এই যে 3-3.5 যে কইছেন, এটা কি 2 বারে দুধ দই হবে?
0: না, একবারে
1: একবারে, আর একবারই দই হয় তো?
0: একবারে আমরা দই।
1: আচ্ছা আচ্ছা, তো খারাপ না। তো এটার আপনার যত্ন আত্মীয় কিরম করুন?
0: এটা তো দিগরা থাকে, আর এমনি হাঁটা ঘাস খায়,
1: মানে ঘাস খাইতে আইনা খাওয়াই তো, কারণ এটারও তো ওখানে একটা খরচা আছে, কিন্তু
0: আমি ইয়ে হবাই না, বুঝে হবাই না, অল্প খৈল হবাই, আমি
1: খৈল খাবাই না। আর কুড়া দিন না গিতা?
0: আর কুড়া,
1: মানে কুড়া একটা বুসি একটা,
0: হ্যাঁ বুসিটা দুধ বাড়ায়
1: বাড়ায়, তো এটা
0: খাওয়ায় দুধটারে পাতলা করে দেয়।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: বা গড্ডেসে দুধরে পাতলা করে, দুধরে গাইয়ে দুধ একটু বেশি দিন দিব, এক সমান পরিমাণে, এটা হবাই না, এটা তো পয়সাও লাগে।
1: তা আপনি ওই কুড়া
0: বাচ্চা
1: গরু এখন বাড়তো আছে, যার ফলে আপনি বিক্রি করলেন না
0: কি?
1: ঠিক আছে দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো বারো উন্নত লাভ করে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: নমস্কার।
2: আগামী 6 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা তকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-33 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 68% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুইয়া পড়ার সম্ভাবনাও আছে, তবে জমি তাকিয়া দ্রুত জল বাইরিয়া গেলে গিয়া গাছ

খুব স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব খুব তাড়াতাড়ি। তবে বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ করা লাগতেও পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে লাগব, কারণ জল জমলে পরে আমরা দেখছি বা আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় করলা পটল প্রবৃত্তির জমিতে একই সাথে ডাউনি মিলিডিও ও মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ঢেঁড়শে সাদামাছির আক্রমণের ফলে হলুদ শিরা রোগের প্রকোপ দেখা দিতে পারে। তাছাড়া এই আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় লঙ্কায় পাতা মোড়ানো রোগের সম্ভাবনাও যথেষ্ট। এইসব আক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের লাগিয়া নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবা। আগে লাগানি জমিতে আউশ ধান কাটার সময়ই আইছে, ফসল সংগ্রহের কাজ আমরা শুরু করে দিছি। বেশি শুকাইয়া গেলে পরে ফসল কাটার সময় গাছ থাকিয়া ধান অনেকটাই ঝরিয়া পড়ার সম্ভাবনা থাকে। এর লাগিয়া ধান গাছে কিছুটা তস থাকা অবস্থায় সংগ্রহ করতে হইব। তবে ধান জমি থাকিয়া কাটিয়া মজুত করার আগে অবশ্যই ভালো করে আপনারা শুকাইয়া নিবা। আরেকটা অনুরোধ, মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি আপনারা ধানটা সংগ্রহ করে নিবা, কারণ বৃষ্টি বাদলের দিন ফট করিয়া ধান যদি আপনারা সংগ্রহ না করি বা আমরা সংগ্রহ না করি তাইলে অনেকটাই বিড়ম্বনার মধ্যে আমরা পড়তে লাগে। সাধারণত মজুত করার সময় ধানে 14% কাছাকাছি তস থাকা প্রয়োজন। অসময়ে সবজি চাষ সবসময় লাভজনক, কিন্তু লাভের পাশাপাশি এই বর্ষার মরশুমে তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিশেষ করিয়া অধিক বৃষ্টিতে চারা দুইয়া যাওয়ার সম্ভাবনা, গাছের গোড়ায় জল জমে গেলে গিয়া গাছ নষ্ট হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। পাশাপাশি সবজি বিশেষ করিয়া ফুলকপি বা বাঁধাকপি বা শালগম ইত্যাদির মাটির তসের ব্যাপারে খুবই সংবেদনশীল। এর লাগে আপনারা সবসময় খেয়াল রাখবা, নিকাশি ব্যবস্থা সঠিক রাখবা। এইসব জমিতে জল যাতে না দাঁড়ায় বা খুব ভালোভাবে নিকাশি ব্যবস্থার কিন্তু ব্যবস্থা আপনারা রাখতে হইব। আগেই আমরা কইছি, গরম আবহাওয়ার দরুন এবং মাটির উপযুক্ত তস থাকার পরেও গাছের জলের অভাব দেখা দিতে পারে। এই অভাবের দরুন গাছে কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে, গাছের পাতা রোগাক্রান্ত হইলে পরে বা পোকার আক্রমণ হইলে পরে বা মাটিতে তসের অভাব দেখা দিলে পরে এই রোগের মারাত্মক আক্রমণ হয়। এই রোগের আক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব নয়, কিন্তু জমিতে গাছের সংখ্যা নিয়ন্ত্রণ করিয়া বা পরিমাণ মতো সেচের মাধ্যমে বা উপযুক্ত জল নিষ্কাশনী ব্যবস্থা আগাছা দমনের মাধ্যমে এই রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। মাঠে আক্রান্ত গাছ দেখামাত্র তুলিয়া ফুড়িয়া ফেলাই দিবা। ভিজে খড় বা আর্দ্র আবহাওয়ায় মুরগির কক্সিডিওসিস রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার এবং শুকনা রাখতে হইব। মুরগির ঘরে বিছানো শেষ সাথে খড় বা বিচুলি থাকিয়া ঝাঁঝালো গন্ধ মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব করতে পারে। এর থাকিয়া রক্ষা পাইতে ঘরে বায়ু চলাচলের সুবন্দোবস্ত করিয়া দিতে হইব। প্রতিটি মুরগির ন্যূনতম প্রয়োজনীয় জায়গা পরিমাণ ব্রয়লারের লাগিয়া 1 বর্গফুট এবং লেয়ারের লাগিয়া 2 বর্গফুট থাকিয়া 2.5 বর্গফুট জায়গা আপনারা নিশ্চিত করিয়া রাখবা। পোলট্রি খামার প্রতিদিন পরিষ্কার করবা এবং জীবাণুনাশক ছড়াইয়া দিবা। পোলট্রি খামারে ঢুকার সময় অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবা।

এতক্ষণ খড়ঘস্থিতে শুনলেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। আকাশবাণী কোলা শহর, এখন শুরু হচ্ছে কিষাণবাণী।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: কিষাণবাণী অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় হচ্ছে সয়েল হেলথ কার্ড বা মাটির স্বাস্থ্য কার্ড। আর এ বিষয়ে বলার জন্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ICAR লিম্বুছড়া শ্রী পরাগ মজুমদার। নমস্কার শ্রী মজুমদার।
2: ধন্যবাদ স্যার।
1: যেটা শুরুতে আপনার কাছে জানতে চাইব, সয়েল হেলথ কার্ড বা মাটির স্বাস্থ্য কার্ড আসলে কি এবং একজন কৃষকের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ?
2: আমরা জানি একজন সুস্বাস্থ্য মানুষের জন্য যে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা দরকার, তেমনি ভালো ফসল ও ফলন বাড়ানোর জন্য তেমনি মাটির স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য সয়েল হেলথ কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সয়েল হেলথ কার্ড সম্পর্কে আমরা বলছি, সয়েল হেলথ কার্ডটা আসলে কি? এটাই হচ্ছে একটি নথি বা পুঁথি যার মাধ্যমে মাটির প্রকৃত অবস্থা এবং তার পুষ্টিগত উপাদান সম্পর্কে আমরা জ্ঞান ধারণা করতে পারি। মাটির হেলথ কার্ড হচ্ছে এমন একটি নির্দেশিকা যার মাধ্যমে সুষম সার ব্যবহারের ব্যবস্থাপনাও করা যায়।
1: হেলথ কার্ড বলতে আমরা এটাকেই বুঝবো, মানে এটার মধ্যে সবকিছু নথিভুক্ত থাকবে, তাই তো?
2: হ্যাঁ স্যার।
1: আপনার মাটির কি অবস্থা, আপনার জমির কি অবস্থা, স্বাস্থ্য কিরকম, এই সবগুলো নথিভুক্ত থাকে, তাই তো? এটা হচ্ছে সয়েল হেলথ কার্ড। তাহলে একজন কৃষক কিভাবে সয়েল হেলথ কার্ড পেতে পারেন এবং এর জন্য তাকে কোথায় যোগাযোগ করতে হবে?
2: অ্যাকচুয়ালি সয়েল হেলথ কার্ডটা হচ্ছে, সয়েল হেলথ কার্ড স্কিম একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম ছিল, সেটা 2017 সালের 19 ফেব্রুয়ারি এটা চালু হয়েছে। এই হেলথ কার্ডে অ্যাকচুয়ালি 12 প্যারামিটার থাকে, মানে 12 পুষ্টিগত উপাদানের ব্যবহার বিবরণ থাকে। সেই বিবরণে কি কি থাকে, মাটির অম্লত্ব বা মাটির পিএইচ, সেটা কি মাটিতে মাঝারি অম্লিক অবস্থায় আছে না নিরপেক্ষ অবস্থায় আছে না ক্ষারীয় অবস্থায় আছে, আর জানতে পারি মাটির ইসি, যেটা নাকি বৈদ্যুতিক পরিবাহিতা বলে মাটির, সেটা মাটির জলীয় দ্রবণের যে লবণের পরিমাণ সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তাছাড়া মাটির মুখ্য উপাদানগুলি যেগুলিকে NPK মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলির পরিমাণ সম্পর্কে আমরা সম্যক জ্ঞান ধারণা করতে পারি। তাছাড়া মুখ্য এবং গৌণ বা অনুখাদ্যেরও পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারি, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, তারপরে জিঙ্ক, কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলি কত পরিমাণে মাটিতে আছে সেগুলি সম্পর্কে জানতে পারি এবং এই ফলাফলের ভিত্তিতে ফসল ভিত্তিক সারের সুপারিশ দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারি।
1: কৃষক কিভাবে পাবেন এটা?
2: কৃষক এটা নিকটবর্তী কৃষি দপ্তর বা সয়েল টেস্টিং ল্যাবরেটরি থেকে মাটি পরীক্ষা করে। তাহলে আগে বলে দিই মাটি পরীক্ষা কিভাবে করতে হয়। প্রথমত মাটির নমুনা পরীক্ষা করতে হবে, মানে যে কোনো উর্বর বা অনুর্বর জমি থেকে জিগজাগ কুয়েতে, মানে একই জায়গা থেকে না, জিগজাগ কুয়েতে মাটির নমুনা কালেকশন করতে হবে মাটিটা।
1: সে বিভিন্ন জায়গা থেকে মাটি নিতে হয়,
2: মানে একটা জমির জিগজাগ কুয়েতে জেড আকৃতির করে সেটাকে জিগজাগ কুয়েতে মাটি সংগ্রহ, মাটি কালেক্ট করে সেটা কি কোয়ার্টার মেথড বলে, মানে সবগুলি মাটি জিগজাগ কুয়েতে কালেক্ট করে সেটাকে চার ভাগে বিভক্ত করা হয় মাটিটাকে, মানে মাটির স্যাম্পল গুলাকে।
1: আপনি জেড আকৃতি বললেন, সেটা কি পুরো ক্ষেত থেকে নাকি যে কোনো একটা জায়গা থেকে?
2: পুরো ক্ষেত থেকে।
1: পুরো ক্ষেত থেকে। আচ্ছা, এই উপায়ে নেবেন, মানে জেড এর মতো করে তারপর নেবেন,
2: তারপর সেটাকে চার ভাগে বিভক্ত করে দুটা পার্ট আমরা কালেক্ট করব। সেই দুটা পার্ট থেকে মোটামুটি 500 গ্রামের মতো মাটি কালেক্ট করে সেই 500 গ্রাম

0: মাটিকে শেড ড্রাই করা হয়।
1: আচ্ছা, মাটিটা তো উনি সংগ্রহ করবেন, সেটা গভীরতা কতটুকু হবে?
0: সেটা নির্ভর করে মাটির ফসলের উপর। কোনো কোনো যে ফসলগুলি ছোট আকৃতির শ্যালো রুট হয়, মানে ছোট আকৃতির মূল হয়, বা কোনোগুলি মাঝারি আকৃতির মূল হয়, সে অনুযায়ী 0 থেকে 15 সেন্টিমিটার বা 15 থেকে 30 সেন্টিমিটার মাটি সংগ্রহ করে আমরা সয়েল কালেকশন করি, সেগুলিকে শেড ড্রাই করে মানে ছায়াযুক্ত জায়গাতে শুকিয়ে সেটাকে পরীক্ষাগারে পরীক্ষা করা।
1: মানে রোদে শুকানো যাবে না?
0: না, রোদে না, ছায়াযুক্ত জায়গাতে।
1: আচ্ছা, ছায়াযুক্ত জায়গাতে সেটাকে শুকিয়ে তারপর পরীক্ষাগারে নিয়ে যেতে হবে। এভাবে করে নিয়ে গেলে তারপর কি করবেন ওরা?
0: তারপরে পরীক্ষাগারে পরীক্ষা করানো হবে, সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেটাকে সারের সুপারিশ দেওয়া হবে, এবং সেই অনুসারে সারের সুপারিশও দেওয়া হবে, এবং মাটির গুণগত মান সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা করা যায়।
1: কৃষকরা সাধারণত এই মাটির যে নমুনা সেটা সংগ্রহ করতে গিয়ে কি কি ভুল করে থাকেন, আপনারা কি কি পেয়েছেন?
0: আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, যখন কৃষকরা ম্যাক্সিমাম সময়ে মনে করে যে গাছ বা যে কোনো ফসল সেই জায়গা থেকে শুধু সয়েল কালেকশন করবে, সেটা থেকে কি হয়, শুধু ওই জায়গাটারই সয়েল মানে সয়েলের মানে মাটির নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু যখন আমরা জিগজ্যাগ ওয়েতে করব, তখন পুরোটা ফিল্ডের মানে পুরোটা জমির একটা আনুমানিক এবং অ্যাভারেজ পাওয়া যায় ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুটার জন্য পুরোটা জমি থেকে আমরা সয়েল কালেকশন করি।
1: আচ্ছা, মানে শুধু একটা জায়গা থেকে নিলে তো ওই জায়গার মাটিটা শুধু বোঝা যাবে, আর যদি পুরোটা জমির আপনি যে জিগজ্যাগ ওয়ে বললেন সেইভাবে নিলে পরে
0: পুরোটা
1: জমির কিরকম স্বাস্থ্য আছে মাটির সেটা বোঝা যেতে। তাহলে কৃষকরা যেটা ভুল করে থাকেন আপনি বললেন যে একই জায়গা থেকে হয়তো বা নিয়ে যান বা গাছের গোড়া থেকে নিয়ে যান, সেটা ঠিক নয়। কৃষকরা এই ভুলটা করে থাকেন। আচ্ছা, এই ভুলটা যাতে না করেন এই জন্য আপনি বুঝিয়ে যেটা বললেন যে জিগজ্যাগ মাটি সংগ্রহ করা উচিত এবং সেটা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে নেওয়া উচিত, তাই তো? সয়েল হেলথ কার্ডের সাধারণত কোন কোন মাটির গুণাগুণ বা পুষ্টি উপাদানের তথ্য দেওয়া হয়?
0: সাধারণত সয়েল হেলথ কার্ডে 12টা প্যারামিটার থাকে। এর মধ্যে থাকে মুখ্য উপাদান যেগুলি বলা হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, গৌণ উপাদান ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, তারপরে থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেগুলি হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক, বোরন, এগুলি মোটামুটি 12টা প্যারামিটার। তাছাড়া অর্গানিক কার্বন অর্থাৎ জৈব কার্বন, আর পিএইচ মানে মাটিটা কি অম্ল না ক্ষারীয় না নিরপেক্ষ সেটা, আর মাটির ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বৈদ্যুতিক পরিবাহিতা, তো এই নিয়ে টোটাল মোটামুটি 12টা প্যারামিটারের সম্পর্কে জ্ঞান ধারণা করা যায়।
1: আচ্ছা, এই কার্ডে যে উল্লেখ থাকে যে পিএইচ, অর্গানিক কার্বন, নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম, এগুলোর মতো তথ্যগুলো একজন সাধারণ কৃষক কিভাবে বুঝবেন এই তথ্যগুলো?
0: এর জন্যই আমার পরামর্শ যে যখন সয়েল হেলথ কার্ড ইস্যু করা হবে যে কোনো কৃষি দপ্তর বা যে কোনো সরকারি কৃষি প্রতিষ্ঠানগুলি থেকে, সেখান থেকে সয়েল হেলথ কার্ড পাওয়ার পর যদি কৃষকদের কোনো অসুবিধা বোধ মনে করেন, তখন যে কোনো কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পুরোটা ব্যাপার বুঝে নেওয়া দরকার। কারণ সেগুলিতে সবগুলি প্যারামিটারে মান দেওয়া থাকে, তো সেই মান থেকে কোন পুষ্টিগত উপাদানের পরিমাণ কত, 0 থেকে 7 থাকলে অম্ল হয় আর 7 থেকে 14 থাকলে হয় ক্ষারীয়, তো সবগুলি প্যারামিটারে এক একটি মান দেওয়া থাকে। যেমন লভ্য নাইট্রোজেন সেটা থাকে 280 থেকে 560 কেজি পার হেক্টার, সেটা মাঝারি ধরনের, যদি 280 নিচে থাকে বা তাহলে এটা কম পরিমাণে আছে সেই মাটিতে। তেমনি জৈব কার্বন যদি 0.5-2.75% থাকে তাহলে সেটা মাঝারি, যদি 0.5 এর নিচে থাকে সেটা সেই মাটিতে লভ্য কার্বনের পরিমাণ কম থাকে, এবং 0.75% উপরে বেশি থাকলে সেই মাটিতে জৈব কার্বনের পরিমাণ বেশি। তো যে কোনো বিষয়ে যদি সয়েল হেলথ কার্ড পাওয়ার পরে কৃষকদের যদি কোনো বুঝতে ভুল হয় বা বুঝতে অসুবিধা বোধ মনে করেন, তাহলে তৎক্ষণাতিক যে কোনো কৃষি দপ্তর বা মাটি পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেই যতগুলি ভুল ত্রুটি বা যে কোনো ক্লারিফিকেশনের জন্য সেখানে গেলে ওদেরকে বুঝিয়ে দেওয়া হবে।
1: আচ্ছা, এই সয়েল হেলথ কার্ড এর সুপারিশ অনুযায়ী সার প্রয়োগ যদি কৃষকরা করে থাকেন, তাহলে কৃষকরা কি কি উপকার পাবেন বা কি কি সুবিধা পাবেন?
0: সয়েল হেলথ কার্ড দ্বারা প্রথমত মাটির পক্ষ

0: প্রকৃতির অবস্থা সম্পর্কে জানতে পারবেন। অনেক অনেক কৃষকরা মনে করেন যেমন বেশি সার দিলেই বেশি ফলন হবে, আবার অনেকে মনে করেন একই জমিতে একই ধরনের সার দিলে ভালো হবে। তাই এই সব দিক দিয়ে চিন্তা করলে কোনো জমিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, আবার কোনো জমিতে ফসফরাসের পরিমাণ কম থাকে, আবার কোনো জমিতে আবার পটাশিয়ামের কম থাকে। তো এই সয়েল হেলথ কার্ড বুঝিয়ে দেবে কৃষিতে কৃষিকাজ করতে গেলে বা মাটির পুষ্টিগত উপাদান কত পরিমাণে পর্যাপ্ত আছে, কোথায় ঘাটতি আছে সবগুলি বুঝিয়ে দেবে এবং সে অনুসারে ফসলে সারের খরচ কমাতেও সাহায্য করবে এবং ফসল ভিত্তিক যে সারের সুপারিশ সেটাও দিতে পারবে।
1: আচ্ছা, মাটিতে কোনো নির্দিষ্ট পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে সেটা কি সয়েল হেলথ কার্ডে উল্লেখ করা?
0: হ্যাঁ থাকে, আমি তো আগেই বলেছি যে প্রত্যেকটা প্যারামিটারের মান দেয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে সেটা কি সাফিসিয়েন্ট পরিমাণে আছে, মানে পর্যাপ্ত পরিমাণে আছে নাকি কম পরিমাণে আছে সবগুলো লিখে দেওয়া থাকবে। এবং সেই কার্ডের মাধ্যমে যেগুলোতে সাফিসিয়েন্ট আছে তো ওই জমিতে তো বেশি পরিমাণ সারের দরকার নেই, তো ওইটার অনুসারে ফসল ভিত্তিক সারের সুপারিশ দেওয়া থাকে। আর যেগুলিতে ডেফিসিয়েন্ট থাকে মানে ঘাটতি থাকে যেগুলিতে উপাদানগুলি মানে সেই এলিমেন্টগুলো প্যারামিটারগুলো সেগুলোরও ফসল ভিত্তিক সারের সুপারিশ দেওয়া থাকে। কৃষকরাও এই সয়েল হেলথ কার্ড দেখে যদি সারের সুপারিশ দেয় তাহলে সারের খরচও কমবে, তারপরে পরিবেশের যে দূষণ একটা অত্যধিক রাসায়নিক সার ব্যবহার করার সেদিক দিয়ে আমরা পরিবেশ বান্ধব একটা কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এর জন্যই বলা হয় প্রত্যেক 2-3 বছর পর পর মাটির নমুনা পরীক্ষা করে 2-3 বছর পর সেই মাটির কি স্ট্যাটাস আছে সেটা বোঝা দরকার, তাহলে সেই মাটিতে কি কি কোন কোন উপাদান কত পরিমাণ আছে সেটা জানা যেতে পারে,
1: কোনটা কম রয়েছে
0: কোনটা কম রয়েছে কোনটা বেশি রয়েছে সেটা জানা যেতে পারে।
1: তো সেক্ষেত্রে মানে একই জমিতে বারবার একই ফসল চাষের ফলে মাটির স্বাস্থ্যের উপর যে প্রভাবটা পড়ে সেক্ষেত্রে একমাত্র মাটি পরীক্ষার পর সয়েল হেলথ কার্ডে যেটা লেখা থাকবে যে তথ্য উঠে আসবে সেই তথ্যের উপর যদি আমরা নজর দিই বা সেই অনুযায়ী যদি আমরা সার প্রয়োগ করি বা অন্যান্য ব্যবস্থা নিই তাহলে মাটির স্বাস্থ্যটা ফিরে আসবে, তাই তো?
0: ঠিক বলেছ।
1: আচ্ছা, জৈব সার কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহারের বিষয়ে সয়েল হেলথ কার্ডের সুপারিশ কতটা গুরুত্বপূর্ণ?
0: খুব ভালো প্রশ্ন। জৈব সার, ভার্মি কম্পোস্ট বা সবুজ সার সবগুলি সারেরই সুপারিশ দেওয়া থাকে সয়েল হেলথ কার্ডে। তাহলে সয়েল হেলথ কার্ড যখন সয়েল টেস্টিং করার পরে যখন সয়েল হেলথ কার্ডটা থাকে তখন এই 12টা প্যারামিটারের সাথে সাথে জৈবিক সার এবং সবুজ সার, কম্পোস্ট সার প্রত্যেকটা সারেরও সুপারিশ দেওয়া থাকে। তাহলে কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে কোনটাতে ঘাটতি রয়েছে এবং কোন ফসলে কত সারের সুপারিশ দেওয়া যেতে পারে সেটা বিষয়ে সম্যক ধারণা করতে পারা যায় আর কি। তাই আমার একটি বার্তা যে মাটি পরীক্ষা করুন, মাটির স্বাস্থ্য ভালো রাখুন, সুষম সার ব্যবহার করুন এবং সেই হিসাবে পুষ্টিগত কৃষি ব্যবস্থা গড়ে তোলার একমাত্র সুস্থ মাটি, সুস্থ ফসল, সুস্থ খাদ্য এবং কৃষকের সমৃদ্ধ ভবিষ্যৎ।
1: আচ্ছা, সয়েল হেলথ কার্ড ব্যবহার করার ফলে কৃষকের যে উৎপাদন খরচ কমানো এবং লাভ বাড়ানোর সুযোগ কতটা রয়েছে?
0: সয়েল হেলথ কার্ড ব্যবহার করার পরে কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের কোনো দরকার হয় না। আমরা যদি আগে যে দৈনন্দিন জীবনে কৃষক বন্ধুরা যেভাবে চাষ করছেন তাদের যে স্থিতিশীল কৃষির একটা যে আইডিয়া থাকবে সেই আইডিয়া সম্পর্কেও তাদের ভালো নলেজ গেইন করতে পারবেন। সয়েল হেলথ কার্ড থেকে সেই সম্যক জ্ঞান ধারণা করে তারা অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন না, জৈব সারের সঠিক মাত্রা সম্পর্কে জানতে পারবে, সয়েল হেলথ কার্ড এইভাবে ওদেরকে সাহায্য করতে পারবে আর কি।
1: আচ্ছা, আমাদের সময় একেবারে শেষের দিকে, তাই শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে সুস্থ মাটি মানেই সুস্থ ফসল এবং কৃষকের ভালো আয়, আর এই কথাটি কতটা সত্য? মাটিকে আগামী প্রজন্মের জন্য সুস্থ রাখতে আজ থেকেই কৃষকদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত?
0: যদি সয়েল হেলথ কার্ডের বিষয়ে বলি এই প্রশ্নের উত্তরটা, তাহলে তো প্রথম থেকেই বলা হয়েছে যে রাসায়নিক সার ব্যবহার তো করতে হবে, কারণ ভালো ফসলের ক্ষেত্রে জৈবিক সারের সঙ্গে সঙ্গে রাসায়নিক সারও ব্যবহার করা হবে। এই সয়েল হেলথ কার্ডের মাধ্যমে সুসংহতভাবে NPK মানে সুষম সার ব্যবহারের যে প্রচেষ্টা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির যে একটা প্রচেষ্টা সয়েল হেলথ কার্ডের মাধ্যমে সেটার বিষয়ে সম্যক জ্ঞান ধারণা পাওয়া যায় এই সয়েল হেলথ কার্ড। এটা শুধু একটি রিপোর্ট বা নথি নয়, এটি হচ্ছে সুষম পুষ্টি ব্যবস্থাপনার একটি হাতি।

0: আর এটি হচ্ছে ভবিষ্যতের কৃষকের সমৃদ্ধ হওয়ার একমাত্র প্রচেষ্টা।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের এই আলোচনা অর্থাৎ সয়েল হেলথ কার্ড সম্পর্কে আলোচনা আমরা এখানটায় শেষ করছি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষি বিশেষজ্ঞ আইসিআর ডেম্বুছড়া শ্রী পরাগ মজুমদারের সঙ্গে।

আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কিছু কথা। ভারত কৃষি নির্ভর দেশ, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য উৎপাদন করেন, কিন্তু কৃষিকাজে রয়েছে নানা ধরনের ঝুঁকি ও ব্যয়। বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক সবকিছুর খরচ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত বছরে তিনটি সমান কিস্তিতে 2,000, 2,000, 2,000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ কৃষককে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর উপর নির্ভর করতে হয় না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় মেটাতে আর্থিক সহায়তা করা। কৃষকরা এই অর্থ ব্যবহার করতে পারেন বীজ কেনার জন্য, সার ও কৃষি উপকরণ কেনার জন্য, কীটনাশক বা জৈব উপাদান কেনার জন্য, সেচের খরচ কমাতে, কৃষিকাজের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে। যদিও 6,000 টাকা কৃষকের সমস্ত খরচ বহন করার জন্য যথেষ্ট নয়, তবুও কৃষিকাজের মরশুমে এই অর্থ অনেক কৃষক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষক পরিবারকে সুবিধা দেয়া হয়। সরকারি সংজ্ঞা অনুযায়ী কৃষক পরিবার বলতে সাধারণত স্বামী, স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বোঝানো হয়। তবে সুবিধা পাওয়ার জন্য কৃষক পরিবারকে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন যোগ্য কৃষক পরিবার চিহ্নিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সুবিধা কারা পাবেন না? প্রাতিষ্ঠানিক জমির মালিকরা, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা, নির্দিষ্ট শ্রেণীর বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা, কেন্দ্র বা রাজ্য সরকারের নির্দিষ্ট শ্রেণীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা, নির্দিষ্ট ক্ষেত্রে মাসিক 10,000 টাকা বা তার বেশি পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। টাকা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে আসে? এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT। যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এই ব্যবস্থার ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা কমে, অর্থ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছয়, অর্থ প্রদানের তথ্য যাচাই করা সহজ হয়, কৃষক নিজের পেমেন্টের অবস্থা জানতে পারেন। কৃষকরা সরাসরি PM কিষাণ পোর্টালের নো ইউর স্ট্যাটাস বা KYS ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস, ব্যাংকের তথ্য এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। EKYC কেন গুরুত্বপূর্ণ? PM কিষাণ এর নিবন্ধীকৃত কৃষকের জন্য EKYC বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুযায়ী EKYC সম্পূর্ণ করার জন্য অনলাইন, মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির সুবিধা রয়েছে। তাই যেসব কৃষকের EKYC এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নির্ধারিত সরকারি পদ্ধতিতে EKYC সম্পূর্ণ করতে হবে। নতুন কৃষক কিভাবে নিবন্ধিত হবেন? নতুন কৃষকরা PM কিষাণ এর সরকারি পোর্টালের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে সাধারণত কৃষকের আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, রাজ্যের তথ্য, কৃষি জমি সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের

0: তথ্য প্রয়োজন হতে পারে। সরকারি নিবন্ধন ব্যবস্থায় আধার প্রমাণীকরণ করা হয় এবং কৃষকের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া থাকে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংক সংযুক্তিকরণ বা যাচাই সংক্রান্ত তথ্য ঠিক রাখতে হবে। ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত তথ্য সঠিক থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য ভুলভাবে সুবিধা গ্রহণ করছেন কিনা সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সরকারি পোর্টালে সন্দেহজনক বা যোগ্যতার শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু ক্ষেত্রে সুবিধা সাময়িকভাবে আটকে রেখে যাচাই করা হতে পারে, তাই কৃষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা নিয়মিত যাচাই করা উচিত। টাকা না এলে কি করবেন? কোনো কৃষকের অ্যাকাউন্টে কিস্তির টাকা না এলে প্রথমে নিজের পিএম কিষাণ স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। দেখতে হবে ইকেওয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেয়া হয়েছে কিনা, আধার সংক্রান্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা, জমির তথ্য যাচাই হয়েছে কিনা, আবেদন অনুমোদিত হয়েছে কিনা। এরপরও সমস্যা থাকলে পিএম কিষাণ এর সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। সরকারি পোর্টালে অভিযোগ দাখিল ও তার স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করে। তবে কৃষকদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এক নয়। কিষাণ সম্মান নিধি কৃষককে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেয়, অন্যদিকে ফসল বীমা যোজনা নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। অতএব একজন কৃষক চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সম্পর্কে কিছু কথা। আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

নিশানবাণী এখানে শেষ হল। আকাশবাণী গোলা শহর, কিছুক্ষণের মধ্যেই আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী আগরতলা যতনন হামজামাইয়াফারি তাবুকসিংহ তিনি হরনি কবরং ফান্দা তিনি চাষ হাল আও তিনি চাষ হাল বা নরং নলাম সক তিনি ককটুনি জাপা পান্দাও খাজান লোকর খাখলায় নরক রেডিও গানাও খনাওই গাছমি খনাই তিনি ককটু নিজাপা পান্ডাও নরগ্ন লামসগো তিনি ককটু নিজাপাও নরক ককদুক বিশিদই জং বাইকের হরিমানো অরনি ককদুক নাম্বার খা 2326255 বসকাঙ্গো 0381 রুই খাইনা নাগা নংনি মসংমানি সঙ্গজাকাই রক টংকে সঙ্গ বাইক রঙ্গি মানো তাই সালাই মানো আও ফারিকে সঙ্গ কক দুক তৈ গ্রংনানি খরক যাবো ফাই কবা কক তুন খাই নেলে না আর পুলিয়া কক তুন খসে নিলেনে অব সৈহরকা বাথানমুরা চরিদাম বিশালগড় সিপাইজলা হাংকরনি সুনিয়া মনিতা তাই যতীন্দ্র দেববর্মা বরগর সৈহর লাখিয়া সাধনা রিয়াং নি রচাবমুং বিন রচাবমুং খানিমারি পান্ডাও রক্ষাঙ্কে রিমাঙ্কে জং বেলাখে সাজাগনি বরগর সৈহর লাখিয়া আও ফারিকে সঙ্গ অবন সকাং ককটু কাছে ফাইমানি খোঁজাইনি লাগে না হ্যালো এই সারি কাহাম বরণ সাহরি টঙ্কা তাকো এই আনন্দনগর জয়কুমার এই সাহ দে কাহামকে খোনাইয়া হাই যা ট্রান্সমিটার এফ এম তাবো খাই তোমা পরিষ্কার না বাক্সাকে সাও জায়গা সে কেয়ার কেয়ার হ্যাঁ কক কুচুগ টাই নাইকল নাই রং কক রহর দো
1: স্টেট কাউন্সিল বাহিনী খাইজাক যে বুধবার প্রোগ্রাম মানে
0: সায়েন্স এন্ড টেকনোলজি না
1: মানে

0: মানে পিঠাবো কিচাপ খানা রকে কানাইতা
1: ছাল বকা
0: খানাবো আবো আনে রিকোয়েস্ট
1: কন্টাক্ট আবো তো হরো সিমিসি থাংলা না গে
0: আবো ছালো ওয়াই হিসু খানা রকে
1: কাপা ছাল দীপর রগো
0: বেল তো খাইনি টান কতার মাসু
1: আ দ দ বেলকে হাম ভাই আও তাকুক জয় কুমার সঙ্গবাই কিরণ হরকা আনন্দ নগনি বড় সাহরকা চিনি সায়েন্স এন্ড টেকনোলজি বাই নাইকল জাক পান্ডান সালো সালবখা সালসাজা খনারি জমানো হই বড় সঙ্গন কক কসার হরকা আও নি ও কক ন আং কক পান্ডা চাপনাই তাই নাইকল ফংসং ন কক তুনানো আর থাকিং চিং টাইটল সা কক্তুন নাই আছে কান কক দুক ফাইমানি নাইগে না হ্যালো হ্যালো বরণ সারি চংখা তাকো খুমুল না লাম ছগুন ন বুইনি হামবারা বাইথং দগরা বুনি হামবারা বাইথং দগরা না আও হে অবত ফাচাকে তৈরি মাংলাকে দো তাকো আংনি নবনো সৈনা রক্ষা বুনি হামবারা বাইথং দগরা হে পান্ডা চাপনাই রগ্ন আঙব রহরানো বেফ্রু জরামন আফ্রু রেডিও খাই তখন খাই হে জেফ্রু গলায় আফ্রু মাতাম স্নেক খারগো তো ফাচারি মাংলাকে দো তাকো এ আসং নি কং না আও বেলাকে হামবাই আও তাকুক বিধান ব সাহরকা খুমলংনি বহংকে কাইসা থুংলুক একবার নাটক খানা মুসংহরি সাহমনি বুনি হামবারা বাইথং দগরা আও আং নি ও কক কসার মুন কুসুকনি পান্ডা চাপনাই রংন নাইকল নাই রংন বরংন রহরানো খাই চংদি সালসা বে সালসা নাই মানান আও ফারি ক্ষেত্রে কেসা কক দুক ফাইবা হ্যালো বরণ সাহারি তো খুব হ্যাঁ বরণ সাহারি তো বরকাঠাল দুগরা রেডিও সিরিয়াল ও সাল সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে আবকে রেডিও সিরিয়াল ও এফ এম পান্ডাও খানা মজু না কগ্রবাইনি পান্ডা কগ্রবাইনি পান্ডাও তো কথমাও বসাবো সাজাগো কগলবো নরক্ষে এ এম পান্ডাতে খাই মানহরিয়া থাইচিংগো আনন্দ নগনকে সাকা এ এম পরিষ্কারকে থাঙ্গো নই নংনেনকে এ এম সুখনা পিয়া না ও থাইচিং থাইচিং জয় কুমার তাকুক আনন্দ নগরনি বংকে সাহর এ এম গে ব কাহামকে খনাইমান ফ এফ এম অংকে কিসা গের গের গনি সাহতা ও এফ এম কে ক্লিয়ার নং নেং না এ এম কে বালো খানা দংকে আং নি অ কক ন বহাই যে এরেং সোনা চরণ দাস কেমো সাজা গিয়া কক
0: আবার বিশা খাই খাই নাটক তো খারিও তাকে নাটক খারে মাব তিনি

0: দা চাপ নাই রং নাই সাহরানো তাই রহরানো তাই থুক রক বহাই আং সুই রহরানো আ ফারিকে চাবক তো কক দুক তো ফাইক থাকিং কক টুন কাইসা সালাইমানী পড়লাইমানী অর বরক সাহরকা বাথানমুরানি সাধনারিয়াংনি রচামু খান বগে খানিমারি পান্ডাও আও নংনি অ কক কসার মুন আং খানি পান্ডাও খানিমারি পান্ডাও রৈদামানো আবন পান্ডা চাপনাই নাইকল ফাংসং কক তুনানো ফারিকে তাবো কক দুক বো ফায়কবা কেসা কক তুন খসাই নাইলেন আর শ্রীহরকা ভাস্কর দেববর্মা খোয়াই রামচন্দ্রঘাট খৈরাবচন্দ্রঘাট গামিনী বড় শ্রীহরকা হাইন খরং পান্ডানো ব সালব্রুম খানাও তাই খুব খানা তকজাগ হাইফেন হাইনি খরং পান্ডানো টিকিসাসক জরার ফলগইমান খানকে জানাই জরার ফলগই দেমানো হই বড় জন ককটুন বাই শ্রীহরকা
1: হুসং নর্ন যত্ন লামসগতিনি কক্তনি জাপা পান্ডাও সব ওখা হব
0: অব শ্রীহরই দঙ্গ ভাস্কর দেববর্মা খোয়াই রামচন্দ্রঘাটনি বড় শ্রীহরকা হাইনি খরং পান্ডাও দুই ব সালব্রুম খানাও তাই খুব খানা তকজক আবন বগে অ পান্ডানো তিকিসা জরার ফলগুই দেমানো হই বড় শ্রীহরকা
1: অবহাই উরাম উরাম কক্তন ভাইস পাই তামহিংকে বা জরা তানবা গই ফল জরা তানবা গই ফলক মাইয়া অব কক সাজাখা তামহিংকে বা হাউনি খরাং পান্ডানি পাইমানি ইয়াগুলো ন দিল্লি নিসিমি চিনি নিউজ ইন সংস্কৃত সংস্কৃত বাই কক তোমা আওয়াই খাই যাগ তা আবনি উল হিঙ্কে হিন্দি কক তোমা আওয়াই খাই যাগ আবনি বাকি জরা ফলগই মায়া হিঙ্কাই দেবফান নরকনি ও সুমানি কগ্ন নরক খাকামানি কগ্ন যুম অজমা কতনি থানি তুনেরি নাই গাইখানা কানা নরকনি সুমুংনি ফিরক মুং বেলাইখানা হামবাই নরক অবতুই সুমুং নারুমানি বাকই
0: আও ফারিকে চং
1: আও হেঙ্কা ই জরাও চুং কাইসা রচামুং খানালায়ানো গজার
0: আও
1: হেঙ্কাই রচামুং সাবনি বান নাইগাদি
0: আও রচামুং দঙ্গ চিনর জামিনী দেববর্মানি খরঙ্গ

আশিক জরা খান বাকিয়া রেচাপং খরং রেখা জামিনী দেববর্মা আকাশবাণী আগরতলা অবনলগিনী পাখিয়া তিনি হরনি কক বরক পান্ডা যতনন হর কাহাম।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি বলেছেন উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1344। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকান ইউনিয়ন বিশ্বজুড়ে মানচিত্র তৈরির নতুন পদ্ধতি সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি

0: দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানের উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
1: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्श को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था, अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के लिए मैं सभी शिक्षकों बहुत बहुत बधाई देना चाहूंगा।
0: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। ত্রিপুরার সাবরুমের পিএম শ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রঞ্জন দেবনাথ সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি ছাত্রছাত্রীর ভেতরে শিশুসত্তা বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশুসত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
2: পুরো শিক্ষা জগত সে কহনা চাই হমে পহলে সে জাদা কিতাবো সে বাহার নিকল করকে সিলেবস সে বাহার নিকল করকে বচ্চো কি জিন্দগি মে ঘুসনা পড়েগা। বচপন মরনে নেই দেনা চাই আর বচপন বনায়ে রাখনে কা সবসে বড়া কাম টিচার কর সক টিচার কা কাম হ্যায় কি উসকে ভিতর কা বচপন বনা রহে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয় এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক মামলাগুলি নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান ইম্পর্ট্যান্ট আইডিয়া এভরি মান্থ, বা প্রতি মাসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, এই ভাবনায় বেঞ্চ, বার, শিক্ষা জগৎ, আইন জগতের বিশিষ্ট ও তরুণ আইনজীবীরা একত্রিত হবেন। তারা আইনি ব্যবস্থা এবং বৃহত্তর সমাজ উভয়ের জন্যই প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। প্রধান বিচারপতি এই বক্তৃতামালার বিষয়বস্তু, বক্তা নির্বাচন এবং সামগ্রিক বিন্যাসের সিদ্ধান্ত নেবেন। প্রতিটি পর্বে একটি সমসাময়িক তাৎপর্যপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে গবেষণার জন্য আর কারোর অনুমতির অপেক্ষা সে করে না। সেনাবাহিনীর গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল এন্ট্রির চতুর্থ ব্যাচের ক্যাডেটদের অফিসার হিসেবে কমিশন দেওয়া হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে 253 জন অফিসারকে

ক্যাডেট তাদের প্রশিক্ষণ শেষ করেন। তারা ভারতীয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অন্তিম পাক অতিক্রম করেন। এসএসসি টেক মেন 65 ব্যাচের এই কোর্সে 218 জন পুরুষ এবং এসএসসি টেক উইমেন 36 কোর্সের 35 জন মহিলা অফিসার ক্যাডেট প্রশিক্ষণ পেয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ও নানা ধরনের পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবে এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। এবছরের 1 অক্টোবরের বয়সের ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর 19 ডিসেম্বর পর্যন্ত সেই দাবি ও আপত্তিগুলির শুনানি করে সমস্যার নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে 23 ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে 2 দিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব রাজ্যের ট্রেন চলাচল বিঘ্ন ঘটার পর আজ আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, ইতিমধ্যেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যাত্রা শুরু করেছে। বিহারের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত। গঙ্গাসহ কয়েকটি নদীর জল বিভিন্ন জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। পাটনার গান্ধীঘাট, বাঁকাঘাট ও পান্দার অঞ্চলে গঙ্গার জলস্তর সর্বোচ্চ বিপদসীমার উপর দিয়ে বইছে। কমিউনিটি কিচেনে 120,000-এরও বেশি দুর্গতকে খাবার সরবরাহ করা হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,344। ক্ষতিগ্রস্ত 8টি জেলায় উদ্ধার কাজ অব্যাহত। প্রায় 5,000 মানুষ এখনও নিখোঁজ। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নোয়াকোট জেলায় 4তলা একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে 10 দিন আটকে থাকার পর 60 বছর বয়সী এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তিনি এখন হাসপাতালে। অনেক মৃতদেহ বিকৃত অবস্থায় উদ্ধার হওয়ায় নেপাল কর্তৃপক্ষ এখন নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নিচ্ছে। আফ্রিকান ইউনিয়ন এইউ এর চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ বিশ্বজুড়ে মানচিত্র তৈরির ক্ষেত্রে মার্কেটের প্রজেকশনের বদলে ইকুয়াল আর্থ কার্টোগ্রাফিক প্রজেকশন ব্যবহার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, মার্কেটের প্রজেকশনে মহাদেশীয় ভূখণ্ডের আকৃতি যথাযথভাবে উপস্থাপিত হতো না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ প্রথাগত বিশ্ব মানচিত্রের পরিবর্তে এমন একটি মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে যেখানে আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে ফুটে ওঠে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও সবিতা দেবরমা তিনি ককতুমা বুবাক রক অংখা ফ্রংনাই রকনি সালনরগৈ দিল্লি কতাল সংসাজক পান্ডা হাকতর গনাঙ্গিনী ফ্রংনাই রকন বসং সকা ডিয়াফার্কা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আচাইমা সালো তিনি হাকতর গনাঙ্গৈ বাই বাক্সা হাস্তেও ববরমনি বিশিংতে ফ্রংনাই রকনি সাল পালাইজাখা হাস্তেনি ভুটার মুংরেম আলাইদাস নাম ফিরমুং এবা এস আই আর নি সামুংতি নিশিমি চেংজাখা বিলেশ কমিটি চংবাড়ি বিজেপি তীরপ্রা মতাতাই আইপিএফটি বদল থানশাখায় কথাউই বাতাইনাই হেনি শাখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাবু ককতুমা শুক্রবৈ ফ্রংনাই রকনি সালনরগৈ দিল্লি কটালো সংসাজক পান্ডা হাকতর গনাঙ্গৈনি ফ্রংনাই রকন বসং শাখা ইয়াফার্কা রাষ্ট্রবক্রক দ্রৌপদী

0: हामचाजाक भारत स्नाम तीसानाव हायुंग बेरेमनि रोंनि सेबताय दारा गोनां रकनि सेब या फारै हामग्राय खलायना साखा फानबक्सिनि राष्ट्रबक रक फोरोंनाय रक्न फोरोंमुंनि सेब रोमानि बिसिंतै सोरोंनाय रकनि बिसिं बायथां पैट' एलेमताय तंमुं गाहाम स्नाम तीसाना कबकमुं नारोखा
1: समाज शिक्षकों का सम्मान करता है और समाज सही अर्थ में प्रगतिशील होता है। शिक्षक के बीच आकर मेरे अंदर विद्यमान विद्यार्थी और शिक्षक दोनों ही जीवंत हो जाता है। मुझे अपने शिक्षकों का सादर स्मरण होता है। उनके स्नेह और मार्गदर्शन के बल पर ही मैं अपने जीवन यात्रा में आगे आकर आपके सामने खड़ी हूँ।
0: রাষ্ট্রবক্রক তিনি দিল্লি কাতাল তীরপ্রাণক হবই কাইনৈ চিশিনি হাস্তে কাইসিনে কেন্দ্র বাই নাইকলজাক আমসাইতাই কেন্দ্র হাফাংনি কাইদক মথানি চংজাক খরক ব্রেজি চারং নক নিফ্রংনাই রক্ন সকাডিয়া ফারখা তীরপ্রাণি অ সকাডিয়া ফারজাখা রঞ্জন দেবনাথ ন রঞ্জন দেবনাথ পি এম শ্রী সাবরম ব্রীরকনি কুচুকুক মাতমিক রংনকনি ফুরংনাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আজাইমা সালো তিনি হাকতর গণাঙ্গী বাই বাকসা হাস্তে ব বরমনি বিশিংতি ফুরংনাই রকনি সাল পালাই জাখা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফ্রংনাই রকনি সালনরগে হাস্তে বেরেমনি যোগালি জাক পান্দানো চেঙ্গে রেখা বসাকা ফ্রংনাই রকন বার যা গনাং তাই চোখজাক লোক স্নামই তিসাই মানো তাই চোখজাক হাকতর স্নাম তিসাই মানো লাম সকমানি গগনা রেখা রংনকনি রংদাগিফাং ডক্টর সমিত রায়চৌধুরী ইয়াঙ্গ ফ্রংনাই রকনি সালনরগে খোয়াই কতাল টাউন হল ব পান্দা যোগালি জাখা আরও মানজাখা খোয়াই জেলা পরিষদনি কাসকুজুক অর্পণা সিংহরায় নলছড়া ব্লক বেরেমনি ফ্রংনাই রকনি সাল পালাইমা পান্দা ও ককনারেখা সিপাহী জলা জেলা পরিষদনি কাসকুজুক সুপ্রিয়া দাস দত্ত বাইখুড়া কমিউটিনি কমিটিনি নকব জোলাইবাড়ি ব্লক বেরেমনি ফ্রংনাই রকনি সাল পালাই জাখা আরও মানজাখা আগরতলার রামকৃষ্ণ মিশনে ইয়াকচু কাসকু স্বামী সুনিশ্চিতানন্দ মহারাজ শান্তিরবাজার মুকুট অদত্রিয়াম বগাফা ব্লক তাই শান্তিরবাজার পুর পরিষদ বেরেমনি ফ্রংনাই রকনি সাল পালাই জাখা পান্দান চেঙ্গিরেখা এমএলএ প্রমোদ ডিয়াং বিলোনিয়া সিপিআইএম শালগ্রা হাঙ্কর নাইখুঙ্গ ফ্রংনাই রকনি সাল পালাইমা পান্দা যোগালি জাখা আরও মানজাখা এমএলএ দীপঙ্কর সেন হাস্তিনি বুতার মুংরেম আলাইদাস নাম ফিরমুং এবা এস আই আর নি সামুং তিনি সিমি চেংজাখা পুইলা বেরাম তিনি নি সিমি ফুরংমুং তাংবুতাং ইয়াচাক মুং নি সামুং চেংজাখা আবনি বিশিং তঙ্গ বুথ লেভেল অফিসারক জোদা জোদা থংরং বদল নি বুথ লেভেল এজেন্ট ডক্ন তৈ ককলাম সালাই তাই নগনগ চেরি নাইমানি বিশিংতে এস আই আর সামুং বুতাঙ্গ বরকনি বারজান তৈ সাইমান রমানি আবনি ইয়াগুলো চংবাড়ি কমিশনী ফুরংনাই রক বুথ লেভেল অফিসারক ন ফুরংমুংনি ফুরংমুং রুয়ান ফুরংমা জরা নগনগ চেরি নাইমাইয়াগুলো ককথুমন বাহাইকে চংবাড়ি কমিশনে চংজাক এব ডাউনলোড খাইনা নাংনাই আবনতৈব বিএলও রক ন সাইমান রোয়ান অতাল নিচিবা শালমারিনি সিমি চিবরি অক্টোবর শালমারি জরা চলিবন নগনগ চেরি নাইমুংনি সামুং অজরা বুট লেভেল অফিসারক নগনগ থাঙ্গেই বুটারকনি বিশিং চংজাক ফর্ম বাগান তাই ককথুম রেজাক ফর্ম ইয়াচাগেই চংবাড়ি কমিশনে এব ডাউনলোড খাইয়েন তাকলাই বিশিনি পৈলা অক্টোবর শালমারিনি সিমি উমর ন রগৈ খসরা বুতার মুংরেম কালী জাগান অক্টোবর নৈচিসা শালমারি ও খসরা বুতার মুংরেম কারিমাইয়াগুলো লুকুরক অক্টোবর নৈচিসা শালমারি নিশিমি নভেম্বর নৈচি শালমারি জরা সামংতায় কেবেংমুং রুই মানানা আবনিয়াগুলো অক্টোবর নৈচিসা শালমারি নিশিমি ডিসেম্বর চিচুকো শালমারি জরা ইলেকট্রো রাল রেজিস্ট্রেশন অফিসার তাই অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সামংতায় কেবেংমুং রক্তই থাকি ইয়াগুলো সামুং পাইরুয়ান পাইথাক বুতার মুংরেম ডিসেম্বর তালনি নৈচিতাম শালমারি ও কারি জাগান এস আই আর রকনি সামুং লুকুরকন সুবাব না বাগে তিনি সিমি হাস্তেনি হাঙ্কর নাইকল ফাংতাই বকাক্সে নাইকল ফাং হাবানগ হেল্থ ডেস্ক স্টল খাই জাখা আলাইদা বুতার মুংরেম স্নামফির মুংনি নাহার মুং অংখা চুকজাক লুকুরক জেতেই খে বুত বুতার মুংরেমনি কারজা গিয়া তৈ তাই চুকজা গিয়া লুকুরক বুতার মুংরেম মানজা গিয়া খাইনানি অংখা আবুনি নাহার মুং নেপাল কিরিমা সিংসা তৈলমা পাতিমুঙ্গ থৈনাই রকনি বাংমারি বাঙ্গৈ অংখা খরকসা সাই থামরা বৈ চিবরৈ রুতুগুই কারিনাই রক দেরামাও ক্লাইজাক আমসাইনি তাইব মাংকথৈ রুতুগুই কারি তঙ্গ নেপাল পুলিশনি রুগজাক ককথুমো রুগী তাবকসক জরা খরক চারা বৈচি থাম লোক রকনি মাংকথৈ রুতুগুই মানখা রুতুগুই কারিনাই বদল খরক চিনি সাইনি গবাং লোকরক ন রুতুগুই কারিখা তাবুক খরকসা ছাই লুকুরক মাজাক ইয়াঙ্গ বৈহা ককচং লাইনকনি খুকফাং রন্দির জয়সওয়াল শাখা খরক নৈরা স্নিচি বা বারতনি লুকুরক তাবুক বক মাজাক তাই খরকসা ছাই চকু রাসনি বারতনি লুকুরক নচিন

নেপালকা হামকরং ইয়াফার জাখা বসাকা কাঠমান্ডু ও ভারতনি লুকরত্ন বীরখুং বাই হা কতর কিফিলানী সেবখলাই রাজাখা থাংনাই নৈচিদক সালমারি কিরিমা সিংসা নেপাল তৈলমায়াগুলো ভারত নেপাল চুকুচি বাটন চুবামুংনি মানি রহরকা নেপাল হাফাংনি নাংমানরগৈ ভারত বসকাংনি সালবতাই ব ফরেনসিক কিট ব্রেইলনি ব্রিজ নাংমানি জুদা জুদা মানি রহরেন আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী কক্তমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আর এফ ফলো খাইডি হদালাম ফেসবুক তাই এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাকে এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানা বিলেজ কমিটি চংবাড়ি বিজেপিটির প্রামথা তাই আইপিএফটি বদল থান শাখায় কথাওই বাতাইনাই হেনে শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লিনি কিফিলে আগরতলা এমবিবি বীরখংখলা ককতমা থুমনাই রকনি সংমংনি ককফিল অকক্ন শাখা ব মন্ত্রীকরা শাখা দিল্লি কতাল কেন্দ্রনির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি টংথাইনগ ককলাম সালাইমাও অকক চংমুং নাহারজাখা কক সালাইমাও মানজাখা তীরপ্রামথা বদল সংসারজাক প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপি বেবাক ভারতনি মানজনে সমিত পাত্র হাস্তে ইয়াকি বদল কমিটি এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি নচাং খচাংকে পাইনি বাকে হাস্তে চংবাড়ী কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী থানি সানমুং সানখা তিনি আউলি সিপিআইএম তাংনগ ককতুমা থুমনাই রকন ইয়াকি বদল নিবার জামানজাক মানিক দে অকক্ন শাখা ব শাখা ভিলেজ কমিটি চংবাড়ী সুকাঙ্গ কেন্দ্রনি কষা সেঙ্ক্রাক বাহিনী মুং মুরগনান তনিনানি বাতাইনাই রকনি নাইমথাংক্রা খাইনানি তাই ভুটনাহার ফ্রু তাই লেখামা জরা ওয়েব কাস্টিং নি সেব্রেনানি বাকে হাস্তে চংবাড়ি কমিশনার থানি সানমুং সানখা ব ককশিল শাখা সালথাং হাঙ্কর সিপাহী জলা খোয়াই হাঙ্কর তাই মান্দাই জিরানিয়া লেফুঙ্গা ভেজামারা তোলা শিখর আমচাইনি ইয়াকশি বদলনি বাতাইনাই রক চংবাড়ি ইয়াফার থানি কেবমুং নুকজাখা শাক বেদকনাই বদল রকনি ডাককজাক দামসিনী চিনি বসং লাহার তাই রেল লামা কাসুমা তিনি সানজা রসাই নাহার জাকা হাস্তে হাফাংনি বখাক্তি সালথাং হাঙ্কর নাইকল ভাং ডক্টর বিশাল কুমার তিনি শাক বেদকনাই মথানি আদং রক বাই ককলাম সালাইখা জুদা জুদা সানমুং সুপুং রানানি তুই হাফাংনি বখাক্তি অকক রমানি ইয়াগুলো অকাশুমুং চবা রসাই নাহার জাখা ককলাম সালাইমাও মানজাখা পুলিশনি ডিআইজি নর্থ রতিরঞ্জন দেবনাথ সালথাং হাঙ্কর পুলিশ সুপার নমিত পাঠক আকর্ষণ বসকাং দামনিচি ব্রিয় সালগ্রা গুমতি তাই দলাই হাঙ্কর ফেরাঙ্কি কবাং ওয়াতে ওয়াইমানো হনে হজাখলাইকা নবার নাইখং খনা তুমারি টঙ্গানের শাখাও থামচি থাম ডিগ্রি তাই খাম নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তিনি শাখানি তুমারি টংমানি থামচি থাম দশমিক ব্রি ডিগ্রি তাই খাম নৈচি দক দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস শারীরিক নি দাম বা তামি সতী থামচি জরা ওয়াতে ওয়াখা চি দশমিক ব্রি মিলিমিটার ককতুমা পাইনানি শিকাং ককতুমা বুবাক রক্তই বসে সাফিরো ফ্রংনাই রকনি সালনরগি দিল্লি কতাল সংসারজাক পান্ডা হা কতর গ্রাঙ্গিনী ফুরংনাই রক্ন বর্ষং সকার ইয়াফারকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু ডক্টর সর্বপল্লী রাধাকিষণনি আচাইমা সালো তিনি হা কতর গ্রাঙ্গি বাই বাক্সা হাস্তে ববরমনি বিশিংতি ফুরংনাই রক্নি সাল পালাই জাখা হাস্তে নিবুতার মুংরিয়াম আলাইদাস নাম ভিরমুং এবার এস আই আর নি সামুং তিনি সিমি চেংজাখা ভিলেজ কমিটি চংবাড়ি বিজেপি টিরপ্রামতা তাই আইপিএফটি বদল থান শাখায় কথাওই বাতাইনাই হেই শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ককতুমা তিনি নিবাগে অরণ্য পাখ্যা উনলি ককতমা আওয়াই অঙ্গনা খনা ফুং দামসনি সতী বৃচিও

0: এবার সংবাদ বিস্তারিত। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে আজ থেকে প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বুথ লেভেল অফিসাররা বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করবেন এবং বাড়ি বাড়ি যাচাইয়ের মাধ্যমে এসআইআর প্রক্রিয়ায় তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করবেন। এরপর নির্বাচন কমিশনের প্রশিক্ষকরা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণকালে বাড়ি বাড়ি যাচাইয়ের পর তথ্যগুলো কিভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করতে হবে সে সম্পর্কে বিএলওগণ অবহিত হবেন। আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময়ে বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবেন এবং তথ্য সহকারে ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। চলতি বছরের 1 অক্টোবরকে বয়সের ভিত্তি করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাগরিকগণ 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। এরপর 21 অক্টোবর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারগণ সেই দাবি ও আপত্তিগুলির শুনানি করে নিষ্পত্তি করবেন। চলতি বছরের 1 অক্টোবরকে বয়সের ভিত্তি ধরে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা 23 ডিসেম্বর প্রকাশিত হবে। এসআইআর এর কাজে নাগরিকদের সহায়তার জন্য আজ থেকে রাজ্যে জেলা শাসক এবং মহকুমা শাসকদের কার্যালয়ে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনের মূল উদ্দেশ্য হল কোনো যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা। আত্মসমর্পণকারীদের ডাকা 72 ঘন্টা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ আজ সন্ধ্যায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষে পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার আজ আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বিভিন্ন দাবি দেওয়া পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে তিনি আশ্বাস দেওয়ার পর অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এই আলোচনায় ছিলেন পুলিশের ডিআইজি নর্থ রতি রঞ্জন দেবনাথ, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবসে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষকরাই দায়িত্বশীল ও সক্ষম নাগরিক তৈরি করে একটি শক্তিশালী দেশ গড়ে তুলতে পারেন। স্বাগত ভাষণ দেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ডক্টর সমিত রায় চৌধুরী। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই জেলা পরিষদের সভাপতি নেত্রী অপর্ণা সিংহ রায়। এই অনুষ্ঠানে খোয়াই পদ্মবীর এবং তুলাশিখর ব্লক এলাকার মোট 17 জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। নলছড় ব্লক ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত। বাইখোড়া কমিউনিটি সভাগৃহে জলাইবাড়ি ব্লক ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা রামকৃষ্ণ মিশনের সহসভাপতি স্বামী সুনিশ্চিন্তানন্দ মহারাজ। অনুষ্ঠানে 19 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্বর্ধনা জ্ঞাপন এবং 2026 সালের মাধ্যমিক ও দ্বাদশে জলাইবাড়ি ব্লক এলাকার সেরা 10 জন করে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে বগাফা ব্লক ও শান্তির বাজার পুর পরিষদ ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। বিলোনিয়ায় সিপিআইএম দক্ষিণ জেলা দপ্তরে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন। শিক্ষক দিবস উপলক্ষে নয়া দিল্লিতে সারা দেশের শিক্ষকদের জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, সুযোগের সমতা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর মাধ্যম শিক্ষা। বিকশিত ভারত গড়তে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নের উপর জোর দিয়ে রাষ্ট্রপতি শিক্ষকদের স্নেহ ও নিষ্ঠার মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস, জ্ঞান ও নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানান।
1: যে সমাজ শিক্ষকों का सम्मान करता है और समाज सही अर्थ में प्रगतिशील होता है। शिक्षक के बीच आकर मेरे अंदर विद्यमान विद्यार्थी और शिक्षक दोनों ही जीवंत हो जाता है। मुझे अपने शिक्षकों का सादर स्मरण होता है। उनके स्नेह और मार्गदर्शन के बल पर ही मैं अपने जीवन यात्रा में आगे आकर आपके सामने खड़ी हूँ।
0: রাষ্ট্রপতি আজ 27টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থা থেকে নির্বাচিত 48 জন স্কুল শিক্ষককে পুরস্কার প্রদান করেন। এর পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের 21 জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দক্ষতা বিকাশ উদ্যোক্তা মন্ত্রকের অন্তর্গত 13 জন শিক্ষক এই পুরস্কার পেয়েছেন। ত্রিপুরা থেকে এই পুরস্কার পেয়েছেন রঞ্জন দেবনাথ, তিনি পিএম শ্রী সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি তিপ্রা মাথা এবং আইপিএফটি জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতা।

0: থাকবে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ, এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস, দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি তেপড়ামাথা এবং আইপিএফটি দল একসঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ দিল্লি থেকে ফিরে আগরতলার এমপিপি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তেপড়ামাথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাজ্য বামফ্রন্ট কমিটির এডিসিন ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠু হওয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তীর কাছে দাবি জানিয়েছেন। আজ আগরতলায় সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে একথা জানান। তিনি জানান, ভিলেজ কমিটি নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট গ্রহণ ও গণনার সময় ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিম জেলা সিপাহীজলা এবং খোয়াই জেলার একাংশ এবং মান্দাই জিরানিয়া লেফুঙ্গা হেজামারা তুলা শিখর এলাকায় বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত 1 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের 1,850 জনেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সিপিআইএমের 865 জন, কংগ্রেসের 8 জন এবং আইপিএফটি 1 জন, সিপিআইএমের 3 জন এবং তেপড়ামাথা দলের 839 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। তাছাড়া 5 জন নির্দল প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছে। উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1,344 হয়েছে। উদ্ধারকারীরা দুর্গত এলাকা থেকে আরও মৃতদেহ উদ্ধার করেছেন। নেপাল পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 843টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 758 জন প্রাপ্তবয়স্ক এবং 85 জন শিশু। জরুরি উদ্ধারকারী দল 12,000-এরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করেছে। অন্যদিকে প্রায় 5,000 মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে নেপালের বন্যা কবলিত ত্রিশুলি বাজার এলাকা থেকে 5 বছরের এক শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ রয়েছেন। পাশাপাশি 1,907 জন ভারতীয় নিরাপদে চীন থেকে নেপালে প্রবেশ করেছেন। তিনি জানান, কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস উদ্ধার করা ভারতীয়দের বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে কোনো ভারতীয় পর্যটক আটকে নেই বলে জানান তিনি। গত 26 তারিখ ভয়াবহ আকস্মিক বন্যার পর থেকে ভারত নেপালকে প্রায় 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। এখন খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসিস স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এমবিবিএস স্টেডিয়ামে 3 দিনের খেলায় জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে ব্লাডমাউথ ক্লাব প্রথম ইনিংস দিনের শেষে 5 উইকেট হারিয়ে 261 রান করে। এদিকে নরসিংগড়ের টিআইটি মাঠে অপর খেলায় স্পুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে দিনের শেষে সংহতি ক্লাব 8 উইকেট হারিয়ে 130 রান করে। সদর আন্তঃস্কুল টি-20 ক্রিকেটে ফাইনালে উঠেছে আসাম রাইফেলস পাবলিক স্কুল এবং বর্দোয়ালি হাই স্কুল। নেপকো মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল 76 রানে প্রণবানন্দ বিদ্যা মন্দিরকে পরাজিত করছে। তালতলা স্কুল মাঠে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে বর্দোয়ালি হাই স্কুল 10 উইকেটে হলিক্রস স্কুলকে হারিয়েছে। আগামী 7ই সেপ্টেম্বর নেপকো মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ, গোমতি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেলে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাত হয়েছে 10.4 মিলিমিটার। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর হলো। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি তেপড়ামাথা এবং আইপিএফটি জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশ

গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। এতে শুনতে পাবেন এশিয়া কাপ টি টোয়েন্টি ওমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী। নিউজন এআইআর অ্যাপে শুনতে পাবেন বাংলা হিন্দি রকমারি গানের অনুষ্ঠান রামধনু।

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক।

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আকাশবাণী কোলা শহর শ্রোতা বন্ধুদের এবারে স্বাগত জানাচ্ছি রকমারি গানের অনুষ্ঠানে রামধনুতে। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, দ্বৈত কণ্ঠে গিয়েছেন মনোজ ও মনীষা।

রামধনুতে এবারে শুনুন হিন্দি ছবির গান। ছবি লোকাচুপি, গেছেন মিলখা সিং, সুনন্দা শর্মা এবং অন্যান্যরা।

এতক্ষণ শুনলেন লোকা ছবি, হিন্দি ছবি থেকে নেয়া গান। শিল্পী ছিলেন টনি কাক্কর, নেহা কাক্কর, মিথিলা সিং এবং সুনন্দা শর্মা। হিন্দি ছবির গানের অনুষ্ঠানের মাধ্যমে রকমারি বাংলা গানের অনুষ্ঠান রামধনু এখানে শেষ হল। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি লোকগীতির অনুষ্ঠানে। আকাশবাণী কৈলাসহ লোকগীতির শিল্পী নীলরতন কাঞ্জিলাল। আপনারা অনুষ্ঠানটি শুনবেন নিউজন এআইআর অ্যাপে এবং আকাশবাণী কৈলাসহর কেন্দ্রের 103.2 মেগাহার্সে শুনবেন এশিয়া কাপ টি টোয়েন্টি উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ভারত বনাম পাকিস্তান ম্যাচের ধারা বিবরণী।

এতক্ষণ শুনে লোকগীতে শিল্পী ছিলেন নীলরতন কাঞ্জিলাল, আকাশবাণী গোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন কিশোর কুমারের কণ্ঠে লতা মঙ্গেশকরের সঙ্গে দ্বৈত কণ্ঠে ছবি সাগর। পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন আজ এ পর্যন্তই। নমস্কার, আকাশবাণী গোলা শহর এবারের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন পিলু রাগে শরৎবাদন, শিল্পী আলী আকবর খান।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পিলুর আগে স্বরোৎপাদন শুনলেন। শিল্পী ছিলেন আলী আকবর খান। আকাশবাণী কোলা শহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে, আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি আর চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है। और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब बेस এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই কলেজ

0: কেন্দ্রের প্রাক্তন ছাত্র ছিলেন। শিল্পকলা থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের ছাপ রেখেছেন। তিনি আরও বলেন, 140 কোটি ভারতবাসী একজোট হয়ে ভারতকে বিকশিত ও আত্মনির্ভর করে তুলবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান তার মান বজায় রাখার প্রশংসা করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্ববাজারে দক্ষ মানব সম্পদের চাহিদা রয়েছে। মন্ত্রী এই বিষয়টিকে তরুণ প্রজন্মের জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোতে চড়ে শ্রীরাম কলেজ অফ কমার্সে গিয়ে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয়, সামাজিক দিক থেকে গুরুত্ব সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সোমবার শ্রী রাধাকৃষ্ণ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্বে উপরাষ্ট্রপতি শিলংয়ে যাবেন। সেখানে তিনি সোসো থাম অডিটোরিয়ামে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। 8ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি ইম্ফল সফর করবেন। তিনি মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর জাদুঘর ও যুদ্ধ স্মৃতিসৌধ এবং ইম্ফলের সৈনিক স্কুল পরিদর্শন করবেন। সফরের শেষ দিন শ্রী রাধাকৃষ্ণন অরুণাচল প্রদেশ বিধানসভার একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন এবং গ্যালারি কাম মিউজিয়াম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
1: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्शों को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था। अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के लिए मैं सभी शिक्षकों को बहुत बहुत बधाई देना चाहूंगा।
0: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেবার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক করে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
2: India today is self-assured and quite unapologetic about it. And we have stopped waiting for anybody else's permission to study our own heritage. We are reading our inscriptions again, working out our maritime trade, going back to our mathematics, telling these stories with real pleasure as well as real precision. This, I think, is what decolonization ought to mean.
0: নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতি কাজ শুরু হয়েছে। আপ লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতোমধ্যেই হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী ট্রেন রওনা দিয়েছে। বাকি ট্রেনগুলিও নির্ধারিত সময়ে ছাড়বে বলে

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন। কলকাতায় প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ শহরে আয়োজিত হয়েছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিয়ডিক্যালস অ্যাক্ট 2023 এবং প্রেস সেবা পোর্টাল বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। নতুন আইনি কাঠামো অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধার কাজে সুবিধার জন্য সিয়াব্রু বেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ শ্রেলি করে শোনানো হল। আকাশবাণী কোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55, 4:06, 2 মিনিটে অমৃতবাণীতে শুনবেন বাল্মীকি রচনা থেকে পাঠ, 6:07 শুনবেন দেশাত্মবোধক গান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ, 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ এবং 7:45 আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক বাংলা গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা 12:05 শুনবেন ছোটদের অনুষ্ঠান শিশুমালা, 12:30 সরাসরি ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, হিন্দি ছবির গানের অনুরোধ। একটাই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হ্যালো অনুরোধ। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মহিলা মহল। বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন আধুনিক বাংলা গান। 2:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 2:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। বেলা 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 খড়গৃহস্থিতি থেকে শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠান। 6:30 শুনবেন সীমান্ত থেকে। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন খেলাধুলা অনুষ্ঠান। 8:30 শুনবেন নজরুলগীতি। রাত 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক গান। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10:00

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লোকগীতি। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।